আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 13ই ভাদ্র 1948 শকাব্দ, 17ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 4ঠা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কৈলাস সহজ অমৃতবাণী।
1: শ্রীমদ্ ভগবদ গীতায় তৃতীয় অধ্যায়ত কেচন শ্লোক। অর্জুন উবাচ, জায়সী চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন, তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। ব্যামিষ্ণীব বাক্যেন বুদ্ধিং মোহ্যসীব মে, তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়ম আপ্নুয়াম। অর্জুন বললেন, হে জনার্দন, যদি কর্মের চেয়ে জ্ঞানকে তোমার শ্রেয় মনে হয়, তবে হে কেশব, তুমি কেন আমাকে এই আত্মীয়বদরূপ হিংসাত্মক কার্যে নিয়োগ করছ? তুমি জ্ঞানকর্মীর মিশ্রণজনিত আপাত সন্দেহজনক বাক্যর দ্বারা আমার বুদ্ধিকে কেন মোহগ্রস্ত করছ? কাজেই যাতে আমি শ্রেয় লাভ করতে পারি এমন একটি পথের কথা নিশ্চিত করে বলো। শ্রী ভগবান উবাচ, লোকেয়স্মিন বিবিধানিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানগ, জ্ঞানযোগেন সংখ্যানাম কর্মযোগেন যোগিনাম, ন কর্মণাম অনারম্ভাত নৈষ্কর্ম্যং পুরুষোষ্ণুতে, ন চ সংন সনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি, ন হি কশ্চিদ ক্ষণমপি জাতু তিষ্ঠিত কর্মকৃত, কার্যতে অবশঃ কর্ম সর্বপ্রকৃতির্জৈর্গুণৈ, কর্মেন্দ্রিয়াণি সংযম্য যয়াস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ সোচ্যতে, যস্ত্বিন্দ্রিয়াণি মনসা নিয়মারভতে অর্জুন, কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্তঃ বিশেষ্যতে, নিয়তং কুরু কর্মত্বম কর্মজ্যায়ৌ কর্মণঃ শরীর যত্রাপি চ তেন প্রসিদ্ধেত কর্মণঃ। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকয়ং কর্মবন্ধন, তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গঃ সমাচর। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, সাধনার এই জগতে দুই প্রকার মার্গ আছে, এই কথা আমি পূর্বেই বলেছি। জ্ঞানযোগ দ্বারা সাংখ্যগণের এবং কর্মযোগ দ্বারা যোগীগণের শ্রেয় লাভ হয়। কর্মচেষ্টা না করলেই পুরুষের নৈষ্কর্ম লাভ হয় না, আর শুধু কর্মত্যাগে সিদ্ধি লাভ হতে পারে না। কর্ম না করে কোনো লোকই এক মুহূর্ত থাকতে পারে না, কেননা প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হয়ে সকলেই কর্ম করতে বাধ্য হয়। যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে বাইরে সংযত করে মনে মনে নানা ভোগ্য বস্তুর কথা ভাবতে থাকে, সে মিথ্যাচারী ভণ্ড। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করে অনাসক্ত হয়ে হস্তপদাদি কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করে যান, তিনি শ্রেষ্ঠ। তুমি সর্বদা কর্ম করতে থাকো, কেননা কর্ম না করা অপেক্ষা কর্ম করা ভালো। কর্ম না করলে তোমার জীবনযাত্রাও চলবে না। হে অর্জুন, ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ছাড়া অন্য কোনো কর্ম বন্ধনের কারণ হয়। তুমি আসক্তি ত্যাগ করে শুধু ঈশ্বর প্রীতির জন্য কর্ম করে যাও।
0: ভাগবত গীতা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

মানবেন্দু মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত। 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে 8:30। 8:40 আধুনিক গান। 9:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:00 অনুষ্ঠান পরিচিতি। 12:05 অতুল প্রসাদের গান। নজরুল গীতি 12:30। বেলা 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আধুনিক গান। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 2:15 বাংলা ছবির গান। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান। 6:00 ঘর গৃহস্থী। 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 8:05 হ্যালো ডক্টর অনুষ্ঠানে শুনবেন স্বাস্থ্য কথা। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। 9:15 বাংলা ও হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:10 শুনবেন ভক্তিমূলক গান। 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি, আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের পুণ্য আবির্ভাব তিথি। কে এই শ্রীকৃষ্ণ, বা গোপাল, বা মধুসূদন, বা গোবিন্দ? তিনি ঈশ্বর, তিনি আমাদের বিবেক। তিনি জেগে থাকুন, রক্ষা করুন

কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী, কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক প্রেমেন্দ্র মিত্র জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক, গবেষক ভূপেন্দ্রনাথ দত্তের জন্ম 1880 খ্রিস্টাব্দের আজকের দিনে। রসায়ন বিজ্ঞানী, শিক্ষক, উদ্ভাবক জ্ঞানচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন 1894 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। স্বাধীনতা আন্দোলনকারী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জীবনাবসান 1957 খ্রিস্টাব্দের আজকের দিনে। স্বাধীনতা আন্দোলনকারী লোকনাথ বলের জীবনাবসান 1964 খ্রিস্টাব্দের আজকের দিনে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্র প্রয়াত হন 2003 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ প্রয়াত হন 2012 খ্রিস্টাব্দের আজকের দিনে। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আগরতলা থেকে প্রকাশিত আজকের ত্রিপুরা ভবিষ্যতের সংবাদ শিরোনাম। এমবিবি বিমানবন্দরে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা চালু। আজ থেকে 72 ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক আত্মসমর্পণকারী জঙ্গিদের। আজ বিজেপি মথার ডিল বৈঠক। নাবালকদের হাতে স্কুটির চাবি, জরিমানা 25,000 টাকা। কৈলাসহর রেনেসা নাট্য সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো 5 দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব রঙ্গপরব শুরু হয়েছে। 80,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক 3। থাইল্যান্ডে এশিয়ান বডি বিল্ডিং বিচারকের দায়িত্বে ত্রিপুরার তনয়। জুডো ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিধায়িকা অন্তরা সরকার দেব। সদর বালিকাদের স্কুল ক্রিকেটে অনুষ্কার ঝোড়ো 7 রান, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসাম রাইফেলস। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। এনজেপিতে দেরিতে এলো ট্রেন, দিনভর ব্যাপক দুর্ভোগ যাত্রীদের। দার্জিলিং মেল 5:30, পদাতিক 6, বন্দে ভারত 3 ঘণ্টা লেট। দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কা, 45টি কেন্দ্রে কয়লার ঘাটতি। দার্জিলিং জাতীয় সড়কের 1 4 লেন হবে, ঘোষণা গাদকারির। 1.5 কোটি ঋণের টোপ প্রতারকের, লোপাট 25 লক্ষ। অ্যাপ্রুভাল, প্রসেসিং ফি ইত্যাদির কথা বলে ওই টাকা হাতে নিয়েছে প্রতারকরা। মোহামেডানের নতুন কোচ জেমস ম্যাকলুন। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস এবং

কৃষি পরামর্শ। আগামী 8ই সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 58% হতে পারে। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে, তবে জমি থেকে দ্রুত জল বের হয়ে গেলে গাছও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বন্যার জল সরে গেলে নাইট্রোজেন সার প্রয়োগ হতে পারে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। আবহাওয়া মোটামুটিভাবে চাষাবাদের অনুকূল। ইতস্তত বৃষ্টিপাত মাটির তস ধরে রাখতে সাহায্য করবে। যেহেতু এখন বর্ষা প্রায় শেষ মাসে এসে পৌঁছেছে, তাই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে এবং আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে, যার ফলে মাটি দ্রুত তস হারাবে। পরবর্তী মরশুমের চাষাবাদের জন্য এই তস সংরক্ষণ একান্ত প্রয়োজন। জমির দুই আলের মধ্যে ফাঁকা জায়গাগুলো ঢেকে দিতে মালচিংয়ের সাহায্য নিতে হবে। স্থানীয়ভাবে পাওয়া যায় এমন যে কোনো বড় পাতা কেটে নেওয়া, শুকনো আগাছা ইত্যাদি দিয়ে খুব অল্প খরচে মালচিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। গবাদি প্রাণী কেবলমাত্র দিনের শুরুতে সকালবেলায় বা বিকেলে যখন তাপমাত্রা তুলনামূলক কম থাকবে তখনই কেবলমাত্র খোলা জায়গায় চড়তে দেওয়া যেতে পারে। প্রতিটি ধানের জমিতে বাঁশ বা গাছের শুকনো ডাল দিয়ে পাখিদের বসার ব্যবস্থা করে দিতে হবে। এই পাখিরা ধানের অনেক পোকা বা পোকার লার্ভা খেয়ে রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। আগে লাগানো জমিতে আউশ ধান কাটার সময় হয়ে গিয়েছে, ফসল সংগ্রহের কাজ শুরু করে দিতে হবে। বেশি শুকিয়ে গেলে ফসল কাটার সময় গাছ থেকে ঝরে গিয়ে ধান নষ্ট হতে পারে, তাই ধানে কিছুটা তস থাকা অবস্থায় সংগ্রহ করতে হবে। তবে ধান জমি থেকে কেটে নিয়ে মজুত করার আগে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। সাধারণত মজুত করার সময় ধানে 14%-এর কাছাকাছি তস রাখা প্রয়োজন। অসময়ে সবজি চাষ সবসময়ই লাভজনক, কিন্তু লাভের পাশাপাশি এই বর্ষা মরশুমে তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিশেষত অধিক বৃষ্টিতে চারা ধুয়ে যাওয়ার বা গাছের গোড়ায় জল জমে গাছ নষ্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে। পাশাপাশি সবজি বিশেষ করে ফুলকপি বা বাঁধাকপি বা শালগম ইত্যাদি মাটির তসের ব্যাপারে খুবই সংবেদনশীল, তাই এসব সবজি চাষের জন্য জল দাঁড়ায় না বা খুব ভালো জল নিষ্কাশনী ব্যবস্থা রয়েছে সেই সব জমিতে চাষ করা যেতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্যে বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7:00। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী শ্রেয়া ঘোষাল।

ভক্তি সুধা অনুষ্ঠানে ভক্তি গীতি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর, এখন সময় সকাল 7:24:55। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ সম্প্রচারিত হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে ভারত ও বেলজিয়ামের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য কেন্দ্র ও রাজ্যের ফরেন্সিক সায়েন্স পরীক্ষাগার ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সাহায্য নেওয়া হবে। নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দুবাইতে হংকংকে হারিয়ে ভারত টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক এই পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 মিনিটে সতীশ ধাওয়ান

0: মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে এবং এ সংক্রান্ত পরিষেবার মান উন্নত করবে। ভারত ও বেলজিয়াম গতকাল বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে গতকাল দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
1: हम अगले 5 वर्षों में द्विपक्षीय व्यापार को डबल करने का लक्ष्य साकार कर लेंगे। फ्रेंड, रक्षा और सुरक्षा सहयोग हमारे संबंधों का एक प्रमुख स्तंभ है। आज हमने दोनों देशों के बीच मिलिट्री एक्सचेंज और ट्रेनिंग सहयोग बढ़ाने पर सहमति बनाई है।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে নতুন দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: উল্লেখ্য, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। আজ তিনি মুম্বাই সফর করবেন এবং আজই তার এই সফর শেষ হবে। ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। উভয় নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন এবং রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বৈঠক করেন। ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়, যুদ্ধাবসানে ভারত সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত।
3: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
0: সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিক্স প্রধান বিচারপতি বৈঠকের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগীয় নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে সংসদের 31 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করেছে। এফসিআরএ সংশোধনী বিলটি পর্যালোচনা করার জন্য গঠিত এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। লোকসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন ভ্রাতৃহরি মাহতাব, তেজস্বী সূর্য, নিশিকান্ত দুবে, এ রাজা এবং সুপ্রিয়া সুলে। রাজ্যসভা থেকে হর্ষবর্ধন শৃঙ্গলা, সঞ্জয় কুমার ঝা, প্রফুল্ল প্যাটেল এবং মেনকা গুরুস্বামীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে আকস্মিক বন্যার ঘটনায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের রক্তের সম্পর্ক রয়েছে এমন আত্মীয়দের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য কেন্দ্রীয় ও রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির গবেষণাগারের পরিষেবাগুলি ব্যবহার করা হবে। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতে বসবাসকারী নিকট আত্মীয়রা নির্দিষ্ট কিছু কেন্দ্রে গিয়ে তাদের জৈবিক নমুনা জমা দিতে এবং ডিএনএ প্রোফাইল তৈরি করতে পারবেন। নেপাল পুলিশের পরামর্শ এবং নেপালি কর্তৃপক্ষের নির্দেশিত প্রযুক্তিগত প্রয়োজনীয়তা মেনে শনাক্তকরণের উদ্দেশ্যে অটোসোমাল এসটিআর ডিএনএ প্রোফাইলিং করা যেতে পারে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259। এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 355টি দেহ মিলেছে নরওয়াল পরাসি পূর্ব থেকে, 218টি ও নরওয়াল পারসি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত 2টি বিমানে করে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। বাতিল করা হয় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, নিউ শিয়ালদা, নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ওই ট্রেনটি ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়েছে। এর জেরে আজও বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ওয়ার্নিং বা কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আজ হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষের বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এখানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। জন্মাষ্টমী উদযাপনে অংশ নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই মথুরায় পৌঁছেছেন। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মেয়েদের ক্রিকেটে ভারত গতরাতে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে টি-20 এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে। জয়ের জন্য 194 রানের লক্ষ্য তাড়া করে হংকং 16 ওভার 2 বলে মাত্র 56 রানে সফলে আউট হয়ে যায়। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। রাজ্যে জন্মাষ্টমী ব্রত উৎসব পালনে নানা দেবালয় ঘরে ঘরে প্রস্তুতি চলছে। আগরতলার জগন্নাথ জিও মন্দির, ইস্কন মন্দির, শ্রীকৃষ্ণ মন্দিরে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রভু শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষায় ভারতীয় সাংস্কৃতিক এবং দার্শনিক ঐতিহ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। তিনি বলেন, প্রভু শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি যা শ্রীমদ্ ভাগবত গীতায় লিপিবদ্ধ রয়েছে, তা কঠিন সময়ে বিবেচনাপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এবং নৈতিক মূল্যে অটল থাকার বিষয়ে মানব জাতির জন্য চিরকালীন অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। রাষ্ট্রপতি বলেন, জন্মাষ্টমী উৎসব সবার মধ্যে সামঞ্জস্যের চেতনা, কর্তব্য এবং সেবার প্রতি নিষ্ঠা বজায় রাখার প্রেরণা যোগায়। কেন্দ্রীয় সরকার গতকাল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 FCRA পর্যালোচনায় সংসদের 31 জনকে নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে। নেতৃত্বে রয়েছেন

লোকসভা সদস্য সঞ্জয় জয়সওয়াল যৌথ কমিটি FCRA সংশোধনী বিলটি পরীক্ষা করে দেখবে। কমিটির অন্যান্য সদস্যদের সাথে রয়েছেন লোকসভা সদস্য ভর্তৃহরি মহতাব, তেজস্বী সূর্য, নিশিকান্ত দুবে, এ রাজা এবং সুপ্রিয়া সুলে। রাজ্যসভা থেকে কমিটিতে রয়েছেন হর্ষবর্ধন শ্রিংলা, সঞ্জয় কুমার ঝা, প্রফুল্ল প্যাটেল এবং মেনকা গুরুস্বামী। গত 12 আগস্ট সংসদের উভয় সভা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 যৌথ সংসদীয় কমিটিতে প্রেরণের জন্য অনুমোদন দিয়েছে, যাতে আরও বিস্তারিতভাবে বিলটিকে পর্যালোচনা করা যায়। FCRA বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদান ব্যবহারের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। জন্মাষ্টমী উপলক্ষে আজ ও আগামীকাল শনিবার সরকারি ছুটির দিন হলেও ADC ভিলেজ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। রাজ্য নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী 8ই সেপ্টেম্বর। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে আগামী 9ই সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 11ই সেপ্টেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী 28শে সেপ্টেম্বর। ভোট গণনা করা হবে আগামী 5ই সেপ্টেম্বর। 5ই অক্টোবর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 একটি অন্তর্ভুক্তিমূলক, দক্ষতা ভিত্তিক এবং ভবিষ্যৎ উপযোগী শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করছে। গতকাল আগরতলার টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলা আয়োজিত শিক্ষক সম্মান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, এই শিক্ষানীতির লক্ষ্য ভারতীয় মূল্যবোধ ও ঐতিহ্যের ভিত্তিতে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা সমাজকে একটি সত্যনিষ্ঠ ও সঠিক জ্ঞানের অধিকারী হিসেবে গড়ে তুলবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলার অধ্যক্ষ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাধ্যক্ষ অধ্যাপক দিবাকর দেব। MBB বিমানবন্দর আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে গতকাল থেকে অ্যাপ ভিত্তিক অনলাইন ক্যাব ও অটো পরিষেবা চালু করা হয়েছে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এই পরিষেবার সূচনা করেন। এ উপলক্ষে MBB বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী শ্রী চৌধুরী বলেন, প্রতিদিন প্রায় 4,500 জন যাত্রী MBB বিমানবন্দরে, প্রায় 10,000 যাত্রী আগরতলা রেল স্টেশনে ও প্রায় 6,000 যাত্রী যোগেন্দ্রনগর রেল স্টেশনে যাতায়াত করেন। এই পরিষেবা চালুর ফলে বিমানবন্দর ও রেল স্টেশন থেকে যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিউ হারাঙ্গজাও স্টেশনের 2 ও 3 নম্বর রেললাইনের মেরামত কাজ সফলভাবে সম্পন্ন করেছে। সংস্কার কাজ শেষ হওয়ায় এই লাইনগুলির মাধ্যমে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। নিউ হারাঙ্গজাও স্টেশনের কাছে 1 নম্বর লাইনের মেরামতের কাজও অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে চলছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 15,650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ নারিঙ্গি থেকে সন্ধ্যা 6:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। এখন খেলার খবর। প্রথম ডিভিশন ফুটবল, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রীতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গত রাতের খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার 5-1 গোলে নাইন বুলেটস ক্লাবকে পরাজিত করে বিজয়ী লালবাহাদুর ব্যায়ামাগারের লাল লাওয়াম সাঙ্গা হ্যাট্রিক করেন। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলাদের ক্রিকেট আসরে গতকাল 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলোতে বিশালগড় সদর এবং শান্তিরবাজার জয় পেয়েছে। বিলোনিয়ার লংতরাভিলি ও আম্বাসাজ ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। বাইখুড়া স্কুল মাঠের ম্যাচে শান্তিরবাজার 137 রানে বিলোনিয়াকে পরাজিত করেছে। মেলাঘোড়ায় আয়োজিত ম্যাচে সদর মহকুমা দল 10 উইকেটে সোনামুড়াকে পরাজিত করেছে। উদয়পুরের জামজুরি মাঠে আয়োজিত ম্যাচে বিশালগড় 5 উইকেটে ধর্মনগরকে পরাজিত করেছে। সদর আন্তঃস্কুল টি-20 ক্রিকেটে গতকালের 2টি ম্যাচে জয় পেয়েছে বর্দোয়ালি হাইস্কুল এবং আসাম রাইফেলস পাবলিক স্কুল। নিপকো মাঠে আয়োজিত ম্যাচে আসাম রাইফেলস প্রথমে ব্যাট করতে নেমে 2,214 রান করে। দলের পক্ষে অনুষ্কা টুডু একাই 119 রান করেন। জবাবে সেন্ট পল স্কুল মাত্র 27 রানে তুলতে সক্ষম হয়। তালতলা স্কুল মাঠে আয়োজিত অপর খেলায় বর্দোয়ালি হাইস্কুল 48 রানে ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরকে পরাজিত করেছে। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের সবকয়টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.6 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা ফুড়িব বাণী দেববর্মা। ভারতে বেলজিয়াম মিয়া নাইমথাং চুবাচু রিনিউয়েবল এনার্জি সাইবার ক্রাইম ডিপ্লোম্যাটিক ট্রেনিং নি বাবায় কিসাস কক খালাইমা ও মুংসইরে লাইখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতাল বেলজিয়াম নি মন্ত্রী বক্রক বার্ড দ্য ওয়েভার বাই বাবাই নেই নি ককলাম সালাইমা ও আচুক্ষা খরক নি অজা বাবাই নেই নি হালক রাগ রানক হবে আম চাইতে হায়ুং বেরাম নি জুদা জুদা দিখিল নতুই ককলাম সালাইখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শাখা থাংনাই তালথাম হায়ুং বেরাম নি হামিয়া তং হালক উংমাইয়া গোলব জিডিপি রাও স্নি দশমিক চার হামক্রাইংখা নাইমথাং সকজাকনাই খনি তাই সেমি কন্ডাক্টর বাবায় চুবাচু বাং রা কক চংমুং নাহার কাক নেই হাকতর খুরচা থাইক লাইও বেলজিয়াম নি মন্ত্রী বক্রক সালতাম নি ভারত বেড়াইমা ও ফাইজাক তিনি জন্মাষ্টমী হাস্টে ও জন্মাষ্টমী তের পালাইনান রুগী জুদা জুদা মান্ডপ তাই নগ্নগ যুগালিমুং চেংজাক্ষা আগরতলা জগন্নাথ জিউ মান্ডপ ইস্কন মান্ডপ শ্রীকৃষ্ণ মান্ডপ আলাইদা মতাই বারকনানী যুগালিমুং নাহারজাক্ষা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমী নরগে হাকতরনি লুকুরগ্ন খাকাহামিয়া ফারখা কক মুংকাইসাও রাষ্ট্রবক্রক শাখা মতাই শ্রীকৃষ্ণনি লাংমা তাই ফুরংমা ভারতনি হুকুমু তাই মুকুমু রুগজাক ওয়ানসুক মুঙ্গ লাংমা কদাল রুয় বশাখা শ্রীমগমদ ভগবত গীতাও মতাই শ্রীকৃষ্ণনি সুরংমুং লুকুরগ্নি বাগে জরা হামিয়াও কক কাহাম চংনা বাগেই তাই ওয়ানসুক মুং কাহাম রেনানি বাগেই খা থাংসা রুয় রাষ্ট্রবক্রক শাখা জন্মাষ্টমী তের যতন খলাই থাই তাই চুবামুং রগ চয়াউই সামুং তাংনা বাগেই খা থাংসা রুয় জন্মাষ্টমী রুগী তিনি তাই খনা হাফাংনি হাবানক খলবজাক তংফান এডিসি ভিলেজ চংবারিনি চংবলাই জমারি উই মানবায়ানু হাস্টে চংবাড়ি কমিশন অকক্তমা রেখা মিয়া চংবাড়ি নিবাক্তই অকমু রেজাখা চংবলাই জমারেনানি পাইথাক সাল অ তালনি চার সালমারি এমবিবি বীরখুংখলা আগরতলাতাই যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন মিয়া নিশিমি অ্যাপ রুকজাক অনলাইন ক্যাবটাই অটুনি স্যাপ সাপ চলংখা এমবিবি বীরখুংখলা ও সংযোজাক পান্দা ও স্যাপ্ন চেঙ্গির উই রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা শালব্রুম এমবিবি বীরখুংখলা খড়গব্রী সাই বারা আগরতলা রেল স্টেশন খড়গচি সাই তাই যোগেন্দ্রনগর রেল স্টেশন খড়গদক সাইসিক লুকুরক থাংলাই সুখলায় স্যাপসাপ চলংমা বাই বীরখুংখলা তাই রেল স্টেশননি থাংলাই সুখলাইনাই রক্তাই বলাইতে সাতাই শেপ কাহাম মানবায়ানু জরা কদকমানি উল লামদিং বদরপুর রুট নি নিউ হারেঙ্গা যাও রেল স্টেশন ও রেল লাইন কাইনিস নামফির মুংনি সামুং পাইরেজাখা এনএফ রেলওয়ে নি বখাকতে খুকফাং লুকু মাঞ্জুমুং অফিসার কপিঞ্জল কিশোর শর্মা শাখা নিউ হারেঙ্গা যাও রেল স্টেশন নি নই তাই থাম নম্বর লাইন নামফির মুংনি সামুং কাহামকে পাইরেজাখা সা নম্বর রেল লাইন নি সামুং চল উইতঙ্গ নই তাই থাম নম্বর ট্রেন চল উইতং ফান লুকুরংনি শেখ কাহামনি শাখা ফানবক্সিন জাখা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তাই পুলিশ কথাওই রুতুকমুঙ্গ অংখরে মিয়া সালগ্রাহাঙ্কর জুলাইবাড়ি ঠাকুরছড়া আমচায় খুংসা পাথর তৈজাক লরিনি চার্চি সাই ইয়াবা ট্যাবলেট রুতুগুই মানখা হাতি ও অবনি রাংমারি খক থাম রেজাক রাং অ পাতিমুঙ্গ খড়ক থামন রমজাক্ষা এনডিপিএস একট বরকনি মুঙ্গই মামলা নাহারজাক্ষা সালগ্রাহাঙ্কর পুলিশ সুপার হাবানক নিবাক্তই অকক্তমা সাইমানখা জন্মাষ্টমী নরগী মিয়া ইস্কননি সাক্ষার মুম্বাই বাইখোড়া জগন্নাথ মান্ডপ শাখাম শিবির যুগালি জাখা শিবির খড়ক থামরা নই চিনি কবাং লুকুরক শাখামনি শেবরুই মাগনা বিধি বাগজাখা বাইখোড়া ইস্কননি তৈদুল নাই করণেশ্বর মাধব দাস ব্রহ্মচারী অকক শাখা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকল জাক অরণী চন্দ্র মুকমু পুইলা ডিভিশন ফুটবল লীগ নি মিয়া হরনি থংমুঙ্গ লাল বাহাদুর ব্যায়ামাগার কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম মিয়া হরনি থংমুঙ্গ লাল বাহাদুর ব্যায়ামাগার বাসা গোল বাই নাইন বুলেটস ক্লাব ন মেচেন খা কপ্লাই লাল বাহাদুর ব্যায়ামাগার নি লাল লাউয়াম সাঙ্গা হ্যাট্রিক রেখা সদর ইন্টার স্কুল টি টোয়েন্টি ক্রিকেট মিয়ানি থংমুঙ্গ বরদোয়ালি হাই স্কুল তাই আসাম রাইফেলস পাবলিক স্কুল কপ্লাইংখা নিপকু থংখলা ও সংসাজাক থংমুঙ্গ আসাম রাইফেলস পুইলা ব্যাটলাইনে অংখরই নৈরা চিব্রি রান খ্লাইকা কিফুলি সেন্ট পল স্কুল যতই নৈচিস নি রান খ্লাইমান তালতলা স্কুল থংখলা ও সংসাজাক কুমনি থংমুঙ্গ বরদোয়ালি হাই স্কুল ব্রৈচিচার রান বাই ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির ন মেচেন খা তিনি দীপর জরানি নবার তৈবার নিয়ে সেকাং বাইরা কংমুঙ্গ সাজাক খা নখা কিসাসুক চুমুই তঙানো ফেরাঙ্ক গে কিষানি সিমি বুং কর খরকে ওয়াতই ওয়াইমান হাস্তিনী বেবাক জেলা অন কবাংখে ওয়াতই ওয়াইমান হনে হজাক মুং রাজা খা আগরতলা তাই গানা গিনি ও মিয়া ফুংনি সিমি তিনি ফুং জরা থাম দশমিক দশ মিলিমিটার ওয়াতি ওয়াখা তিনি ফুংনি তুংমারি তংমানি নৈচিবা দশমিক সাত

দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে, এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে।

0: सत्रह
1: सत्रह
2: सोलह
1: मेरा
3: हीना की हीरोइन जेबा बख्तियार हूँ।

0: शोध आलेख और स्वर यूनुस खान, प्रस्तुति रमेश गोखले।
1: आज के फनकार।

0: शुरू हुआ था बतौर वायलिन वादक। इसके बाद वो बने म्यूजिक अरेंजर और फिर म्यूजिक डायरेक्टर।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বাংলা রকমারি গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ফেলা। এই অনুষ্ঠানে ফোন করার জন্য শ্রোতা বন্ধুরা ডায়াল করুন 0382429512 এই নম্বরে। আমরা অপেক্ষায় আপনাদের ফোন।

0: নমস্কার, সুরের ফেলা। আচ্ছা বলুন।
1: জয় জয় বাবা, জয় জয় বাবা।
0: ঠিক আছে।
1: আজকে লোকনাথের বাবার জন্মদিন আর শ্রীকৃষ্ণ জন্মদিনের সবাইকে শুভকামনা রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, শুভকামনা রইল আপনার জন্য। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফোন করবেন, ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: নমস্কার, বলুন।
1: নমস্কার, শুনতে পাচ্ছেন আমার কথা?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিবিআই জেলা থেকে। আর এই মুহূর্তে কথা বলছি সুস্মিতা দিবস।
0: হ্যাঁ হ্যাঁ, বলছি।
1: আশা করি আপনি ভালো আছেন।
0: হ্যাঁ, ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়ই।
1: আপনাকে জিজ্ঞেস করতে চাই,
0: হুম,
1: আমাদের মানে ফার্মেসির দিবাইকে অনেকদিন ধরে শুনতে পাচ্ছি না ওনার কথাবার্তা। কোথায় আছেন?
0: আসবেন আসবেন।
1: আচ্ছা, যাই আসলে দেখুন, আপনাদের সঙ্গে আমাদের যে মানে সম্পর্ক হয়েছে, সত্যি কথা বলতে গেলে সেটি মানে আপনাকে বলে আমি বুঝাতে পারবো না। আসলে স্যার, একদিন যদি আমরা না শুনি আপনাদের ফোন, তো তাহলে আমরা পাগল হয়ে যাই। কোথায় আছেন, কি করছেন সেটা
0: মানে একটা প্রশ্ন প্রশ্ন জাগে অনেকদিন ধরে পাচ্ছি না বলে। ঠিক তো? আচ্ছা, যাই হোক, আজকে কিন্তু একটা বিশেষ পর্ব। হ্যাঁ, বলছি
1: করে দেখুন, প্রথমে যে সুতা বন্ধু ফোন করেছিলেন, সত্যি কথা বলতে গেলে আজকের দিন এই জায়গা দাঁড়িয়ে এই সুতাকেও আমি কিন্তু আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ দেখুন, এত সুন্দর গান কিন্তু আজকে তিনি নির্বাচিত করেছেন, সত্যি মানে ভালো লাগছে। সাথে বুঝতে পেরেছি যে আজকের অনুষ্ঠান খুব ভালো হবে। আজকে আমাকে গান শুনিয়ে দেবেন। গান হচ্ছে অনুপ জলতার কণ্ঠে হে বিশ্বলয়ে বিরাজ শিশু। আর বিশেষ করে সত্যি কথা বলতে গেলে আজকে তো আমাদের সবার কাছে একটি মানে গুরুত্বপূর্ণ দিন। আজ ভগবান শ্রীকৃষ্ণের মানে জন্মতিথি। তিনি ভাদ্র মাসে, দ্বাপর যুগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরাতে, কংসের কারাগারে। আসলে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। কারণ দেখুন, তিনি জন্মগ্রহণ করেছিলেন যুগে যুগে শুধু আমাদেরকে রক্ষা করার জন্য, মানব জাতিকে রক্ষা করার জন্য, কিন্তু অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। আসলে একটা কথা আছে না, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুক্কা নম ধর্মস্য তদাত্মনং সুজামহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুঃখিতাম ধর্ম সংস্থাপনা চ সম্ভবামি। সত্যি আসলে দেখুন, তিনি মানে কি বলবো, আসলে দেখুন, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির
0: প্রতিষ্ঠিত করা, আর অধর্মকে বিনাশ করে ধর্মের জয় যাতে হয়, তার জন্যই কিন্তু যুগ যুগ ধরে এই অবতরণ বলা যায়। বিভিন্ন অবতারে ভগবান আমাদের ধরাধামে এসেছেন আমাদের রক্ষা করার জন্য। ঠিক আছে,
1: আর গান চালিয়ে দিন। বিশেষ করে দেখুন, আসলে একটা কথা, এখানে তো আমরা জানি যে হে ভারত, এখানে কথা আছে হে ভারত, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ পতন হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করিয়া থাকি। সাধুগণের তান, পাপীগণের বিনাশ ও ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করিতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। সত্যি আসলে দেখুন, আজকের দিনে জায়গা দাঁড়িয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে শত কোটি প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেটি প্রার্থনা করি, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, এবং আমরা যাতে আমাদের মাথায় যাতে সুবুদ্ধি টুকু হয়, যাতে কুবুদ্ধি দূর হয়, ঠিক না?
0: সেটাই।
1: আর ঠিক আছে, আর বিষ্ণু করে না সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। আর এই মুহূর্তে যারা আকাশবাণী কিংবা সকলের এই অনুষ্ঠান শুনছেন দূর দূরান্তর থেকে, সবাইকে নিয়ে শুনবো গান আমি, আর কারণ আমি আজকে বলছি না, কারণ অন্য বিষয় নিয়ে
0: কথা অনেক হয়ে গেছে। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, গান চলে এসছে, শুনুন, ধন্যবাদ।

0: নমস্কার সুরের খালা।
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি?
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই, আপনি ভালো আছেন?
0: আমিও ভালো আছি।
1: আর আজকে দিদি ভাই তার বিশেষ দিন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, মানে সব জায়গাতেই পালিত হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আর একটা দিদি ভাই গানের অনুরোধ করছি, আর ওই গানটা হচ্ছে দোলন চাপা ছবি থেকে গোপালকে দড়ি বেঁধে রাখিস নে মা, এই গানটা।
0: ঠিক আছে, আমি দেখছি।
1: আর এই সকল নেটওয়ার্কের বন্ধুদেরকে আজকের দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই, এবং আপনাদেরকেও সকলকে জানাই, উপস্থাপক উপস্থায়িকাদের জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা।
0: আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা, আর আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন সবার জন্যই। ফোন করলেন, ধন্যবাদ। আপনার গান চলে এসেছে।
1: নমস্তে ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার।

0: নমস্কার সুরের ফেলা। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকালীতে অসিত হাইতে বলছি। ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আবার।
0: বাহ, একদিকে কিন্তু ভালোই।
1: অবশ্যই অবশ্যই।
0: হ্যাঁ একদিকে ভালো, কারণ
1: দক্ষিণবঙ্গ তো রোজের বৃষ্টি হচ্ছে রোজের।
0: হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির পরিমাণটা এই বছর একটু বেশি মনে হয়, কারণ খবরে পাচ্ছি
1: প্রচুর বেশি, অন্য বছর হচ্ছে প্রচুর বেশি।
0: হ্যাঁ হ্যাঁ সেটাই এখন। হ্যাঁ বলুন।
1: তুফান ছবির ঝড়ের হাওয়া এই গানটা শোনাতে পারবেন? লতা মঞ্জিশকর।
0: আমি দেখছি। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে, শুনিয়ে দেব।
1: এই গানটা লালন ঘর আমি বাদল ঘটে আপনার সবাইকে শোনাতে চাই। ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, গান শুনুন।

0: हेलो हेलो,
1: হ্যালো, নমস্কার
0: হ্যাঁ বলুন।
1: নবীন ম্যাডাম।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি কথা বলছি কাছাড়বিলা থেকে, জওহরলাল বর্মন।
0: বলুন।
1: ভালো আছেন তো আপনি
0: ভালো
1: ম্যাডাম?
0: আছি, আমি ভালো আছি। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, কিছু শুনতে চাইবো
1: হ্যাঁ
0: আপনার
1: ম্যাডাম,
0: কাছ
1: আমরা
0: থেকে।
1: সবাই ভালো আছি। আর আজকে একটা বিশেষ দিন আমাদের সবারই কাছে, আজ শুভ জন্মাষ্টমী। শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির শুভেচ্ছা জানাচ্ছি অগণিত শ্রোতা বন্ধুদের ও আকাশবাণী কৈলাস শহরের সংশ্লিষ্ট সবাইকে।
0: শুভেচ্ছা
1: আর
0: আপনাকেও।
1: শ্রীকৃষ্ণ ভগবানের চরণে আমার প্রণাম নিবেদন করছি।
0: ঠিক আছে, বলুন।
1: আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন, প্রতীক ছায়াছবি থেকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আশাজি ও বাপিলেহরির দ্বৈত কণ্ঠে। আর সেই গানটি তো লিখেছেন সঙ্গীত জগতের মহান গীতিকার মুকুল দত্ত, ও মধুর সুর দিয়ে সাজিয়েছেন সঙ্গীত জগতের মহান সুরকার বাপ্পি লাহিড়ী। কৃষ্ণ নাম ছাড়া আমাদের তো কোনো উপায় নেই।
0: উপায় নেই। আর
1: হ্যাঁ, কৃষ্ণ
0: বলতে
1: নামে
0: গেলে যে
1: আমাদের শেষ সম্বল।
0: একটা দিনেই যে আমরা বিশেষ দিন বলে যে আমরা শুধু হরি নামের কথা বলবো বা কৃষ্ণ কৃষ্ণ জপবো, সেটা
1: হ্যাঁ
0: কিন্তু না। আমাদের দৈনন্দিন, আমাদের ধার্মিক রীতি অনুযায়ী কিন্তু আমাদের নিত্য কাজ হচ্ছে হরিনাম গাওয়া বা
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এই পুজো অর্চনা, ভগবানের যে যা ভগবান
1: হ্যাঁ
0: সবার।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তো
1: সেটাই সেটাই ম্যাডাম।
0: সেটাই আমাদের মেনে কিন্তু চলতে হয়, যাতে
1: হ্যাঁ হ্যাঁ,
0: আর উদ্দেশ্য।
1: মধুমাখা মধুমাখা কৃষ্ণ নামে এত আস্বাদন রয়েছে যে কৃষ্ণ নাম জপ করলে আমাদের মনের তিক্ততা ক্রোধ লোভ সেগুলি মন থেকে মুছে যায়। আজকের দিনটিতে আমরা সবাই যেন কৃষ্ণ নাম জপ করি এবং শ্রীকৃষ্ণের পূজার্চনার মাধ্যমে আমাদের মনকে ভালো রাখতে পারি, ও আজকের দিনটি যেন আমাদের সবারই সুন্দর হয়ে দিনটি আমরা কাটাতে পারি, সেটাই কামনা করছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে।
0: ঠিক আছে, আমাদেরও কামনা রইল সেই একই যা আপনি বললেন। তো সুন্দর গান পছন্দ করেছেন, গান চলে এসেছে, শুনুন।
1: হ্যাঁ ম্যাডাম, ঠিক
0: হ্যাঁ,
1: আছে, ভালো
0: আর
1: থাকুন।
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার দিদিভাই।
1: নমস্কার,
0: আমি কুমারকার থেকে বুলটি দাস।
1: হ্যাঁ হ্যাঁ বলো বুলটি।
0: দিদিভাই দিদিভাই জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
1: অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বলুন,
0: আমি একটি গান শুনবো, কৃষ্ণ বলে আমার রাধা।
1: আচ্ছা,
0: যে কোনো শিল্পীর কণ্ঠে হলে চলবে দিদিভাই?
1: হুম হুম গান তো শোনাবই। তো আজ যেহেতু বিশেষ দিন, আমাদের মেয়েদের অনেক কাজ কিন্তু বাড়িতে থাকে, তো কিভাবে আজকের আজ হ্যাঁ আজকে কিভাবে দিনটা পালন করবেন ভেবেছেন, বা শুরু হয়ে গেছে অলরেডি আপনার? বলুন।
0: দিদিভাই শুরু হয়ে গেছে, অনেক পূজা পার্বণ চলে আমরা এখানে।
1: হুম, আর আপনার তরফ থেকে কি বাড়িতে কি করছেন?
0: বাড়িতে তো দিদিভাই আমরা তো বাড়িতে তো জন্মাষ্টমীটা পালন করি না।
1: আচ্ছা, ঠিক আছে, যাই হোক, পালন করি না মানে হয়তো অনেক সময় সম্ভব হয় না, কিন্তু ঠিকই আমরা দিনটাকে তো স্মরণে রাখি, ঠিক না? সেটাই সেটাই। খুব সুন্দর গান পছন্দ করেছেন, গান চলে এসছে আর কাজের সাথে সাথে হ্যাঁ শুনুন আমাদের আকাশবাণীর এই অনুষ্ঠান। ধন্যবাদ
0: ধন্যবাদ দিদিভাই।

0: নমস্কার সুরের ফেলা।
1: নমস্কার নবীনদি।
0: নমস্কার,
1: আমি ধর্মনগর থেকে অভিনয় করি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, প্রথমে তো কৃষ্ণ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা।
0: শুভেচ্ছা আপনাকেও।
1: হ্যাঁ দিদি, তো ভালো আছে না নিশ্চয়ই?
0: হ্যাঁ ভালো আছে, আপনিও ভালো?
1: হ্যাঁ হ্যাঁ আমি ভালো। তো যাই হোক, এই সপ্তাহে আপনার দুদিন পেলাম, খুব ভালো লাগছে।
0: বাহ ধন্যবাদ।
1: তো দিদি, আজকে আমাকে মোহনার দিকে ছায়াছবি থেকে শুনে দেবেন। তো একটা গান রয়েছে, একটু ভক্তি গীত রয়েছে সেই গানে, এরকমই আছে, গৌর আছে, নদিয়াতে কৃষ্ণ আছে, এরকম একটা গান রয়েছে।
0: আছে আছে।
1: হ্যাঁ, সেই সেই ছায়াছবির গানটা শুনে দেবেন। আর এই মুহূর্তে বিভিন্ন রকম যে ডাকার মানে কলেজ শুনছেন, সবাইকে নিয়ে শুনবো, আপনি শুনবেন।
0: ঠিক আছে, আজ কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা খুব সুন্দর সুন্দর গান পছন্দ করছেন, বিশেষ দিন বলে মনে হয়।
1: হুম হুম আজকে আজকে সবাই একটু ভক্তি গীতই পছন্দ করছেন, কারণ কৃষ্ণদের মরশুম।
0: সেটাই সেটাই, ঠিক আছে, আপনার পছন্দের গানও চলে এসছে, শুনুন, ফোন করবেন।
1: ঠিক আছে দিদি, নমস্কার।
0: নমস্কার নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, আমি শুনতে পাচ্ছি,
1: হ্যালো,
0: আপনি বলুন। হ্যালো,
1: একটু জোরে বলুন না। হ্যালো,
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি
1: আপনি
0: স্পষ্ট
1: শুনতে
0: শুনতে
1: পাচ্ছেন?
0: পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ
1: আর ঠিকঠাক আসছে তো আমার গলাটা?
0: একদম ঠিক, একদম।
1: আর যার সাথে কথা বলছি নিশ্চয়ই সুস্মিতা দি।
0: অবশ্যই,
1: হ্যালো,
0: হ্যাঁ ঠিক ঠিক
1: ঠিকই
0: ধরেছেন,
1: ধরে
0: হ্যাঁ
1: ফেলেছি তো,
0: হ্যাঁ হ্যাঁ
1: একেবারে পাস করে গেলাম,
0: হ্যাঁ পাশ করে
1: হান্ড্রেডে
0: গেলেন,
1: হান্ড্রেড,
0: হ্যাঁ
1: তাই না?
0: হ্যাঁ। তো আজ জন্মাষ্টমী, আমরা সবাই মিলে
1: চার
0: কিন্তু,
1: সময় ধরে ট্রাই করছি রে ভাই, কিন্তু ফোন যে লাগছে না লাগছে না, মানে এরকম একটা ভাবছিলাম যে আমার তরি খানা ঠিক মানে কিনারে আসার আগেই বোধ হয় পতিত হবে জলে, কিন্তু ভগবান সহায়,
0: ভগবান
1: সুস্মিতা
0: সহায়
1: দির
0: আজকে,
1: সাথে আমার
0: হ্যাঁ
1: কথাবার্তা করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি মনে হয় আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না
1: হ্যাঁ
0: আমাকে?
1: শুনতে পাচ্ছি, এখন শুনতে
0: হ্যাঁ,
1: পাচ্ছি।
0: কারণ
1: হ্যালো,
0: আমি দু একবার রিপিট করলাম আমার কথা তো। আচ্ছা যাই হোক, লাইনের সমস্যা আছে মনে হয়। গানের পছন্দটা বলে ফেলুন
1: আপনি কি
0: এরপরে।
1: বলছিলেন?
0: না, আপনার কথা প্রসঙ্গে উত্তর দিচ্ছিলাম কিন্তু কথাগুলো আপনি শুনতে পাননি। আচ্ছা যাই হোক, সেটা
1: যাই হোক,
0: হ্যাঁ
1: মানে লাইনে গন্ডগোল আছে,
0: হ্যাঁ
1: যাই
0: হ্যাঁ
1: হোক।
0: হ্যাঁ
1: তো আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য,
0: বেশ
1: অবশ্যই
0: বলুন।
1: চিনতে পারছেন,
0: অবশ্যই অবশ্যই,
1: আর চিনবেন বা নাই কেন, ঠিক
0: না
1: না?
0: চেনার, না চেনার কোনো প্রশ্নই ওঠে
1: কারণ
0: না। আমাদের
1: এতদিন
0: শ্রোতাদের সাথে
1: ধরে
0: কিন্তু এত
1: আপনাদের
0: বছর ধরে কথা হচ্ছে।
1: আকাশবাণী কৈলাস শহরে জড়িয়ে আছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, আর খুব ভালোবাসি আপনাদের।

0: স্টেশন থেকে।
1: ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।
0: যখন ফোন লেগে যায় একেবারে কি বলবো, অবশ্যই অদ্ভুত ভাবে মনটা একেবারে খুশির হিল্লোলে খেয়ে যায়।
1: বাহ বাহ, ঠিক আছে।
0: তো আজকে গান শুনবো সুস্মিতাদি?
1: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমি শুনছি, বলুন আপনি।
0: দিন আছে দিন যায় তোমার আশায়, দিন আছে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন সব স্বপ্নের দিনে, স্বপ্নের দিনে, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। ঠিক ঠিকঠাক আমি ঠিক মানে সুরে সুরে মেলাতে পারছি না, গানগুলো এরকম। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন, এরকম গানটা।
1: ঠিক আছে, অন্নদাতা, অন্নদাতা ছবির গান তো
0: তোমার জন্য? হ্যাঁ,
1: অন্নদাতা ছবির গান তো।
0: হ্যালো,
1: বলছি অন্নদাতা ছবির গান ঠিক না?
0: হ্যাঁ একেবারে, আমি ঠিক মানে ওই ফিল্মের নামটা ঠিক মনে করতে পারছি।
1: ঠিক আছে,
0: তো ভাবলাম যে যেই থাকুন না কেন আমাদের এই আসরে তারা আমাকে একটু সাহায্য করবেন।
1: অবশ্যই সাহায্য তো করলাম, আর
0: পেয়ে গেছি। আর সুস্মিতা যাদের নিয়ে গান শুনতে চাইছি,
1: হ্যাঁ হ্যাঁ বলুন,
0: বিশেষ করে আমার সুমন মুহুরী খুব ভালো শ্রোতা, আর আমার অবিনাশ বাবু, অবিনাশ ভাই, প্রেমজিৎ বাবু, তারপর আমার দেবজিৎ দাস ছোট ভাই, নাসির ভাই, আর আমার সজলরা আছেন, সজল মালাকার, কার্তিক মালাকার, আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য।
1: সুস্মিতা
0: তো শুনবেনি,
1: আমি তো আছি,
0: গঙ্গা জলে গঙ্গা পূজা করায় লাভ নেই, আপনি তো শুনবেন,
1: আমি শুনছি। আর গানটা মিলিয়ে নেবেন, আপনার গান গানে একটু সমস্যা হচ্ছিল তো, গান চলে এসছে, গান শুনুন, গান মিলিয়ে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।
0: হ্যাঁ
1: হ্যাঁ, ভালো থাকবেন।

0: নমস্কার দিদি।
1: নমস্কার, সুরের ফেলা থেকে বলছি।
0: আমি আশুতোষ দেবনাথ চন্দ্রপুর কৈলাসহর থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: আপনি ভালো আছেন দিদি?
1: ভালো আছি, আমি ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো?
0: একদম ভালো হয়ে গেছে।
1: আর এই কথা, এই শব্দটা শুনে কিন্তু
0: ফোনটা লাগছে না।
1: হ্যাঁ
0: যাই হোক, শেষ অব্দি লেগেই গেল ফোনটা,
1: সেটাই
0: ভালো লাগছে। তো আজকে বিশেষ দিন, বিশেষ দিনে বিশেষ করে আকাশবাণী কৈলাসহরের পুরো টিমকে শুভ জন্ম অষ্টমীর অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি।
1: শুভেচ্ছা আপনাকেও আর শুভকামনাও। আজকে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আমাদের অনুষ্ঠানগুলোতে কিন্তু জন্মাষ্টমীর গানে কিন্তু আমরা শোনাবো, শিডিউলে সেটাই রয়েছে।
0: ভক্তিগীতি দিয়েছেন তো, এর আগের শ্রোতা আমি শুনিনি। এই গানটা আবার ভক্তিগীতি হয় নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক মাঝখানে,
0: হ্যাঁ বাকি
1: সব গানই ঠিক ছিল। তো আমাদের শ্রোতাদের অনুরোধ তো রাখতেই হবে, ঠিক না? তো কোনো ব্যাপার না, রেখেছি। হ্যাঁ
0: দিনের সাথে তাল মিলিয়ে গানটা অনুরোধ করলে একটু ভালো লাগে।
1: সেটাই সেটাই, সেটা তো বুঝতে হয় না আমাদের সবাইকে।
0: বছরে এই দিনটা একদিনই আসে কিন্তু।
1: সেটাই
0: তো, শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে শুনছেন আকাশবাণী কৈলাসহর সব শ্রোতা বন্ধুদের জন্মাষ্টমীর। তো আজকে দিদি আমাকে শুনিয়ে দিন, 1989 সালে মুক্তি পেয়েছিল দারুণ একখানা বাংলা ছবি আশা ও ভালোবাসা, আর গানটা হচ্ছে পালারে ও গোপাল। আর এই গানটি বাপ্পিদা একজন শিশু শিল্পীর শিল্পীকে দিয়ে গানটা গাইছে।
1: গানের প্রথম লাইনটা কি যেন?
0: পালারে ও গোপাল।
1: ঠিক আছে ঠিক আছে।
0: আর এই গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার পুলক দা, আর বাপ্পিদা সুর দিয়ে সাজিয়েছেন। আপনি শুনবেন না নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবে এই গানটা।
1: হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গান, শুনুন। ছোট্ট শিল্পীর কণ্ঠে যেটা বলছিলেন, গানখানি শুনুন।
0: নমস্কার দিদি।
1: নমস্কার, নমস্কার নেবেন, ধন্যবাদ।

0: নমস্কার সুরের ফেলা।
1: নমস্কার মাতাজি,
0: নমস্কার,
1: জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল।
0: শুভ জন্মাষ্টমী আপনাকেও। ভালো আছেন আপনি?
1: আজ ভগবান শ্রীকৃষ্ণের 5268তম জন্ম চলছে।
0: বাহ বাহ।
1: হ্যাঁ, তাই আজ ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আপনাদের আকাশবাণী কৈলাসর সকলের পরিচালক পরিচালিকাদের আমার অশেষ অশেষ আন্তরিক অভিনন্দন।
0: আমাদের সবার তরফ থেকে আপনাকেও প্রণাম রইল। কেমন আছেন আপনি বলুন।
1: আছি আছি, ঈশ্বর ইচ্ছায় তো আসি আর কি, হাঁটতে পারি না কি।
0: হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর ফোন করলেন।
1: অনেকদিন পর। ভগবান শ্রীকৃষ্ণ সুনহে সকল রসিকগণ, সকল রসিকগণ ছাড়া শ্রোতারা আছেন, সকল রসিকদের আমার আন্তরিক অভিনন্দন। সুনহে রসিকজন, কৃষ্ণ লীলা গণন অনন্ত বর্ণিতে নাহি পারে। কৃষ্ণ জগতের গুরু কৃষ্ণ ভাঞ্চা কল্পতরুণ ভাবিক সে ভব পারাবারে, যিরে কৃপা করি গোলকের হরি ব্রজ ভাব প্রকাশিল। সে ভাব রসজ্ঞ বৃন্দাবন যোগ্য ঝড় বুদ্ধি জনে নাজ জানিল। তাই সকলকে আমার আন্তরিক অভিনন্দন প্রণাম, কৃষ্ণ প্রেম হোক হলে। আর আজকে গানটা শুনব। অলক বিহারি তিনি রবিদারি, অলক বিহারি কৃষ্ণ মুরারি আগত ঐ কোনটার কন্টে সকল শ্রোতারা শুনবেন, আপনিও শুনবেন, আমারও শেষ শেষ প্রণাম রইল। শ্রীকৃষ্ণ আবার আসুক। আজ 5268তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের এমন একটা শুভ দিন আজকে, কৃষ্ণাষ্টমী রাত্রে 12:01 অবধি, রোহিণী নক্ষত্র রাত্র 12:01 অবধি, এবং ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আসছিলেন সেদিন ছিল শুক্রবার।
0: সব দিক দিয়ে কিন্তু মিলে গেছে, ঠিক না?
1: আজ অনেক বৎসর পরে, অনেক বৎসর পরে আমার জীবনে 74 বৎসরের মধ্যে আজকে সেই দিন আসলো,
0: সেটাই।
1: তাই ঈশ্বরকে আমি প্রণাম জানাই। প্রভু আবার আস, আমাদের পৃথিবীতে অত্যন্ত অমানবিকতা সৃষ্টি হচ্ছে, তাই আবার আসো প্রভু।
0: আর এই দিনটা আমরা সবাই মিলে যে পালন করতে পারছি, এটাই কিন্তু আমাদের অনেক বড়
1: উপকারক। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আন্তরিক প্রেম হোক, রতি হোক, অপ্রাকৃত প্রেম হোক, আকাঙ্ক্ষা রাখি।
0: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই অমূল্য মতামত জানানোর জন্য। নমস্কার। নমস্কার নেবেন, গান শুনুন আপনার।

আমাদের সবার আদরের অনেক প্রিয় শ্রোতা বন্ধু, ওনার পছন্দে শুনলাম আমরা অনুপ জলোটার গাওয়া এই গানখানি। সুরের ফেলায় সবশেষ গান এটাই ছিল। তো আজ কিন্তু আমরা সুরের ফেলা থেকে বিদায় নিচ্ছি। আজ যেহেতু শুক্রবার, দুদিন পরে আমরা আবার ফিরে আসব সোমবার ঠিক এই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 12:05। নজরুল গীতি শুনবেন 12:30। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:05। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা দুপুর 1:30। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:40। বাংলা আধুনিক গান দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 2:15 বাংলা ছায়াছবির গান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান কিষাণবাণী অনুষ্ঠান সন্ধ্যে 6:30। রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 7:35। প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সাহিত্যের আড্ডা অনুষ্ঠানটি শুনবেন 8:05। গুলমোহর অনুষ্ঠান 8:30। 9:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। মিক্স মেলোডিজ অনুষ্ঠান প্রচারিত হবে 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 10:10 শুনবেন কীর্তন। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে 10:20। 10:30 আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এবং আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি 10:35। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈল শহর, শুরু হচ্ছে অতুল প্রসাদের গান। অনুষ্ঠানের আজকের প্রথম শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অতুল প্রসাদের গানের অনুষ্ঠানে শুনছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। অনুষ্ঠানের এবারের শিল্পী মিতা হক।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে ন্যাচরাল গীতির অনুষ্ঠান। আজকের ন্যাচরাল গীতি শুনুন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

চিত্রমালা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শুনছেন মাধুরী ছবির গান। গানখানি শুনছিলেন সুখবিন্দর সিং এবং সোনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে। এবারের শিল্পী সোনু নিগম।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালায় শুনছিলেন মাধুশ্রী ছবির গান, সবশেষ গানখানি শুনছেন রূপকুমার রাঠোরের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 52 সেকেন্ড। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এখন সংবাদ

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি ফোরামের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত বিমানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আজ জন্মাষ্টমী, দেশজুড়ে যথোচিত উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। প্রবল বৃষ্টি ও ধসের জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজ বাতিল করা হয়েছে। মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপন্ন। আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিও সিনক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে

0: উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশ যান ইওএস 05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে, এ সংক্রান্ত পরিষেবার মানও উন্নত করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo-imaging satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing important strategic data for our country.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথে ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতের মহাকাশ গবেষণায় সাফল্য এবং উদ্ভাবনী শক্তির অসাধারণ প্রকাশ ঘটেছে। জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস 05 এর সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ইওএস 05 হল একটি অত্যাধুনিক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ যা জিওসিনক্রোনাস কক্ষপথ থেকে মহাকাশে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দৃশ্যমান ইনফ্রারেড, মাল্টিস্পেকট্রাল এবং হাইপার স্পেকট্রাল ব্যান্ডে উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ভূ পর্যবেক্ষণ উপগ্রহের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি এবং বরিষ্ঠ বিচার বিভাগীয় প্রতিনিধিদের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট এই ফোরামের আয়োজক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত চীন, রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, বেলারুশ, কাজাকস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং উজবেকিস্তানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। এই দ্বিপাক্ষিক বৈঠকে বিচার বিভাগীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা মত বিনিময় করবেন। তিন দিনের এই ফোরামটি আন্তর্জাতিক বিভিন্ন বিরোধী নিষ্পত্তি নিয়েও আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। নেপাল পুলিশ জানিয়েছে এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 359টি দেহ মিলেছে। নাওয়ালপরাসি পূর্ব থেকে 218টি, নাওয়ালপরাসি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও রাসুয়া থেকে 140টি মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 5,053 জন নিখোঁজ। নেপাল সরকার ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্ত করছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও 2টি বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে।

এই উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আর তার জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বাণী ভারতীয় সংস্কৃতি ও দর্শনে প্রাণশক্তি সঞ্চার করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বার্তা মানব জাতিকে সত্যপথে পরিচালিত করতে উৎসাহ যোগায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিঃস্বার্থভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশে আজ প্রবল বর্ষণে জনজীবন বিপন্ন। আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে কমলো সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া থাকতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান ও মুজাফরাবাদে। অন্যদিকে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, পশ্চিম উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে নিউ ফরাকা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী বহু ট্রেন আজও বাতিল রয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথ কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। রেললাইনে ধসে 24 ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতে টেস্টিং এর পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরো জটিল হয়। দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ধসের জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট লাইন ধসে গিয়েছে। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে অন্তত 25 জন নিহত হন, আহত হয়েছেন একাধিক। মাগবানা ও আলকাধা গ্রামে হুতিরা গতকাল হামলা চালালে এই সংঘাত শুরু হয়। তারা বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে আনলেও সরকারি বাহিনী তা পুনরুদ্ধার করে। এই লড়াইয়ে সরকারি বাহিনীর 15 জন সেনা ও হুতি গোষ্ঠীর 10 জন নিহত হন। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে আরব সাগরে গতরাতে একটি ফেরির ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে 38 জনকে উদ্ধার করা হয়েছে। 34 জন যাত্রী ও 4 জন কর্মী নিয়ে ফেরিটি সমুদ্র ভ্রমণ শেষে ফেরার সময় উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে রাত 8:30 নাগাদ বিকল হয়ে পড়ে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রফ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। চীনের সেনজেনে ভারতীয় সময় আজ বিকেল 4:10 এই খেলা শুরু হওয়ার কথা। পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চেক ইউয়ের কাছে ভারতের কিদাম্বি শ্রীকান্ত 16-21 সেটে পরাজিত হয়েছেন। ভিয়েতনামের দানাংয়ে আয়োজিত পিকেল বল বিশ্বকাপে ভারত প্রথম দিনে এখনও পর্যন্ত অপরাজিত আছে। চলতি মাসের 6 তারিখ পর্যন্ত এই খেলা চলবে। লীগ পর্বে শেষে ভারত এই প্রতিযোগিতায় চমকপ্রদ ফল দেখিয়ে অ্যান্টিগুয়া, বারমুড়া, ইসরায়েল ও চেক প্রজাতন্ত্রকে পরাজিত করেছে। ভারতের সিনিয়র দলও টুর্নামেন্টে খুব ভালো সূচনা করেছে। তারা জার্মানি ও নেপালকে পরাজিত করেছে। ভারত এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় 37টি পদক পেয়েছে, এর মধ্যে 6টি সোনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি ফোরামের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রফ ও অ্যান্ডার্স রাসমুসেনের মুখোমুখি হবেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এরপরে শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাংলার সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয়, অমর এবং চিরস্মরণীয়।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর, বাংলা আধুনিক গান। আজকে শিল্পী বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয়র কণ্ঠে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান আকাশবাণী কৈলাসহর। এখন সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন প্রথমে দুজনে ছবির গান, পরের গান অমর কণ্টক ছবি থেকে। আকাশবাণী কৈলাসহর, এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: प्रस्तुत है कार्यक्रम तराने नए पुराने।
1: तराने

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 একটি শানবাণী, 7টায় কক বরাক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 কক বরাক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন ভজন, 8:30 শুনবেন বাংলা ছায়াছবির গান অনুষ্ঠান গুলমোহর, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 শুনবেন ভক্তিগীতি, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: ঘর গৃহস্থীর আসরে আমরা আজকে আইছি দাদা। এটা কোন গ্রাম?
1: এটা সন্তৈল বোলানাথ আশ্রম।
0: আচ্ছা, আর দাদার নামটা কিতা?
1: হিমাংশু দেব।
0: তো এই ক্ষেত কৃষি লই আপনি কিতা কত বছর ধরে হলরা?
1: এই ক্ষেত কৃষি চলে আমার 26 বছর।
0: 26 বছর ধরে আপনি হলরা? মোটামুটি এটার উপরেই বোধহয় আপনার জীবন জীবিকা চলে?
1: এটার উপরেই।
0: হ্যাঁ, জুড়ে হন যেন একটু। তো একটা যেটা কথা হইতে আসলাম যে আপনি তো আউশ তো বোধ করছেন?
1: আউশ করছি এককানে।
0: তো এখন তো এটা মোটামুটি
1: এটা ফাঁকার সময়
0: আইছে,
1: আর বেশি দিন নাই, ধরেন সপ্তাহ 10 দিন।
0: মানে আপনি যদি বাংলা মাছ ধরে যদি আপনি এই মাসেই মনে হয় খাটলি দিতে পারবো?
1: এই মাসেই খাটলি,
0: 15-16 তারিখ বোধ হয় খাটলি দিতে পারবো। আচ্ছা, তো এইখানে যে খরচটা আছে কতটুকু জায়গার মধ্যে খরচিলা?
1: আউশ, হ্যাঁ আউশ করছি এককানে। এটা ওই ব্লকের শোয়া ফাঁকি যেটা।
0: আচ্ছা আচ্ছা।
1: এটা মানে এটা দানটা খাইতে স্বর্ণমসুরির সালের মতন ওই মানে খুব ভালো।
0: ফলনটা কিরকম হয়?
1: ফলনটা একটু কম হয়, তো খাইতে ভালো, খাওয়ার লাগে খুবই ভালো।
0: অনেকে কিন্তু আবার দেখুন এই আউশটা কিন্তু করতেও চায় না।
1: আমরা তো করতে চাই, কিন্তু আমরা ওই ওখান পরিস্থিতি বাধ্য করে আমরা না করতে, যেমন বান্দরের লাগে করি না, আসি বসি কেউ করে না, ওখান একা করিয়া তো বান্দরে খাইলাই এটার লাগে করি না। নাইলে আগে আমরা আজকে থেকে ধরেন 15 বছর আগে আমরা আউশ করছি।
0: তিনটা ফসল হইতো অনেক সময়?
1: না, তিনটা করছি না, যদিও বরুয়া আমরা করছি না, কিন্তু আউশ সাইল আমরা করছি। আমরা একদম ভাদ্র মাসের লাস্ট দিকে গিয়া ওই ধানটা ইয়ে করিয়া আউশটা খাটিয়া এরপরে সাইল আবার লাগাইছি।
0: তো মোটামুটি এটা কোন পদ্ধতিতে লাগাইছেন আপনার?
1: হে সময় তো লাগাইছি এমনি চিরাচরিত কথা যেটা। এখন তো আমরা শ্রী পদ্ধতিতে করি, তো শ্রী পদ্ধতিতেও পুরা করি না।
0: আচ্ছা,
1: মানে আমাদের জায়গাটা একটু ইয়ে আছে, জলের বয় আছে।
0: তো এই হিসাবে আপনি কতদিন
1: ছাড়া? এই হিসাবে আমরা 20 দিনের ছাড়া লাগাই, 60টা করে লাগাই। আগে একটা করে লাগাইতাম, কিন্তু একটা করে কোনো বর্ষা পাই না, মানে যদি জলে মারে তো শেষ। এটার লাগে আমরা যখন সুভাষিস স্যার যখন আসলা সেক্টর অফিসার, তাইনেরও কইছি তাই নহন হিমাংশুবাবু, এটা তো তুমি একটা করে লাগানোর কথা। আমি কইলাম স্যার যখন বাগানের জলটা নামে তখন কোমর জল হয়ে যায়, তখন এই একটা সারার উপরে আমরা কোনো ভরসা করতাম পারি না, যদি আরবার লাগানি লাগে। স্যারা কইছে ঠিক আছে, যদি তুমি এই ইয়ে ভয় থাকে তো তুমি 4টা করেও লাগাও। তো লাগাইছি এবং ভালো ফলন পাইছি
0: স্যারের। ঠিক আছে, তো মোটামুটি এইটা তো আর মানে ওই যে আউশাদ যেখানে করছেন এখানে কি নিয়ে আপনি বাস্তু কথা?
1: হ্যাঁ, এখানেই আবার বাস্তু করম, এখানেই আউশটা কাটমু, তারপরে মূলা ফালাই, মূলা ইরাঙ্গা কবি,
0: মানে
1: শীতকালীন সবজি, আলু, ফানিলাউ। ফানিলাউ তো অলরেডি হয়ে গেছে, কমরের সমান গাছ হয়ে গেছে।
0: আচ্ছা, মানে এখন আপনি ফানিলাউ লাগাইছেন?
1: ফানিলাউ লাগাইছি মাসখানেক আগে।
0: আচ্ছা,
1: এটা এখন কমরের উর্ধে হয়ে গেছে, মানে মাছাত উঠার বাটা।
0: তো আমরা মানে এই মাসের দিকে মানে?
1: না, এই মাসে হইতো না, আশ্বিন মাসের লাস্ট দিকে
0: বাজারও দেখা যায় এখন লাউ আছে। তো এই লাউ তো বোধহয় খাইতেও তেমন স্বাদ নাই?
1: না, খাইতে স্বাদ আছে। এটা তো স্বাদের স্বাদ হয়েছে কি
0: কুয়াশা উঠা পড়ে,
1: বৃষ্টির দিনে একটু স্বাদ কম থাকে, আবার যখন কুয়াশা পড়ে তখন
0: ওই গাছটা নিয়ে অক্ষণ যে দেখলাম আমি বাজারে।

0: বাজারে কিন্তু লাউ উঠে গেছে, কিন্তু
1: লাউ উঠে গেছে, এটা কিন্তু বেশি দিন থাকতো না, এটা ওই কুয়াশা পড়ার আগেই গাছটা শেষ হয়ে যায়।
0: আবার তো আবার একটা কোথাও আছে ভাদ্র মাসে মাসে লাউ হয় না?
1: না, লাউ খায় অনেকে, খায় অনেকে, খায় না আরে, যারা একটু ধর্ম নিয়ে মানে মানা চেনা করে এরা খায় না,
0: খায় না। আসলে ব্যাপার হচ্ছে স্বাদের একটা বেশ কম থাকে,
1: বেশ কম থাকে। আর এটাও আমি বুঝি না খিদের লাগে খায় না, এটা
0: ওইটাই
1: ওইটাই।
0: যেমন আছে আমরা যে অনেক সময় আমরা মাঘ মাসে বোধ হয় আমরা মূলা খাই,
1: মূলা খাই না, তখন খাইতে খাইতে
0: সাতটা একটু কমে যায়,
1: কমে যায় যখন কার্তিক মাস থেকে মূলা খারা খাইতে খাইতে খাইতে মাঘ মাসে তো অমনি আর রুচি হয় না।
0: এই কারণে
1: না, এটাও আরো বৈজ্ঞানিক কোন কারণ থাকতে পারে, এটা তো কইতে মোটা
0: স্বাদের একটা বেশম থাকে। অনেকে তো আবার এটারে আবার কইলায় যে মাঘ মাসের ইয়া মূলা খাইটা গোমাংসের
1: গোমাংসের সমান, এটাও কয় হয়তো, এটাও এটাও যখন এই এই কথাটা বাইরেছে তখন যে যেই কথাটা বাইর করছে তারও কোনো যুক্তি আছে, গতিকে
0: মানে ওইটাই হইতে পারে স্বাদের একটা ইয়ে আছে। হয়তো মূলাটা তখন একটু রসহীন থাকে,
1: রসহীন থাকে,
0: একটা সার মূলা তো সার হয়ে যায়।
1: মূলা তো এমনিতে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত মিলে লোকেল মূলা, কিন্তু স্বাদের দিকে
0: সেই হিসাবে করলে তো আপনার তো সারা বছরই এখন মূলা ভাড়া, মাঘ মাস বাদ দিয়েও তো আর আপনার এই যে শীতকাল মূলা যে ওখানে তো আছে বাজারে,
1: ওখানেও আছে, কিন্তু স্বাদের দিকে কি আর ডিফারেন্স আছে
0: ওইটাই। তো ওইটার মধ্যে আপনার মধ্যে লাগাই দিবা, তো এই সার হিসাবে আপনাকে এটা প্রয়োগ করবো,
1: সার হিসাবে দানের লাগিয়া সরে তো দানের লাগি সার আমরা প্রয়োগ করি না, যেটা ওই বাস্তুতে যেটা দেওয়া হয় এটাই তো বাস্তু সবটা টানিয়া নিতে পারে না। যেমন মরিচ আছে বা অন্যান্য শাকসবজি কবি টবি এরা তো ফুরার সারটা নিতে পারে না, এই সারই আমরা দান হইয়া যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: আবার ওই বাস্তুর আগে যে সারটা একটা শাস দিয়া দিমু, এই সারটাই আমরা বাস্তুও কাজ হইব আর ফলে দিয়ে দান হইব, দানে এক্সট্রা করি আর দিই না।
0: এই যে সরে যে আপনারা যে খেত যে করুন নিশ্চয়ই বন্যা হইলে
1: ডুবাইছে, আবার আমার জিঙ্গা
0: সেই হিসেবে আপনার ক্ষেতের মধ্যে ফলি পড়ছে,
1: পড়ছে তো দুই তিন ইঞ্চি পড়ছে,
0: তো এই কারণে আপনার ফলিটা পড়ায় হয়তো আপনার মাঠে মানে উর্বর হয়ে গেছে,
1: উর্বর হয়। আর এমনিতেও রাসায়নিক সারের পরিমাণটা আমরা কম লাগে,
0: কম দেন। আচ্ছা, তো মোটামুটি আউশাতে আপনার মোটামুটি হয়েছেন ভাদ্র মাসের শেষ দিকে উঠে নিবা নাকি? আচ্ছা, তো এখানে সবই সোয়াবাগি নাকি? তাই এটা
1: না, সোয়াবাগি যারা লাগাইছে কয়েকজনে লাগাইছে।
0: আচ্ছা, না আর আপনি যেটা লাগাইলা হইলা যে ব্লক থেকে যে
1: ও এটা এটাই আমি লাগাইছি যা সব,
0: এইটা কিন্তু আপনাকে তো আগেও লাগাইছেন নি?
1: আগেও লাগাইছি, আজকে আজকে তিন চার বছর থেকে এটা লাগাই লাগাই বলতে আগে লাগাইতাম যেটা সায়না হয়ে একটা দানা আসলো, এটা খুব ওজন দিত দানে, এটা বিক্রি করার লাগি বলা কিন্তু খাইতে গেলে এটা একটু তিতিরে তিতিরে হল, এটার লাগে এই দানটা ওখান আর করি না।
0: আচ্ছা,
1: করি না বলতে নিজে খাইবার লাগি তো আর ইয়ে করা দেয় না, এটা আবার বিক্রি করার লাগে ঠিক আছে, ওজন দেয় দানে এক বস্তা দানে 42 কেজি 43 কেজি হয়ে যায়। আর ইটা আমরা যেটা করি সোয়াবাগে এটা মনে করেন আরো 3-4 কেজি কম হয় বস্তাত, এটাই ডিফারেন্স।
0: তো এমনি আপনার বর্ষাকালীন সবজি এখন কিছু আছে নি? আপনার
1: বর্ষাকালীন এখন আর নাই, এখন ওই পানিলাউটার যত্ন করলাম ও আজকে দান
0: রোয়া। পানিলাউ তো মোটামুটি আপনি ভাদ্র আশ্বিন শুনে যাইব কি?
1: অতদিন তো দান সাইজ দান লাগাইছি, আজকে দিয়ে শেষ করছি, এই ঘন্টাখানে আগে শেষ করে আইছি, আর ওখানে খেতে উঠবো, ওখানে যা শাক পাতা ফলাইবার
0: লাগে। এই যে আপনার সাইজ দানও যে লাগাইছেন এটার মধ্যে কি ব্লক থেকে দেন না লাগাইছেন?
1: না, এইটা নিজের ঘরে
0: সবই স্বর্ণমাসুরি লাগাইছেন,
1: স্বর্ণমাসুরি।
0: তো এটাও কিন্তু আপনাকে তো ওই যে আগে যে গতানুগতিক যে পদ্ধতি সেই পদ্ধতি লাগাইছেন?
1: না, এটা লাইন ধরে লাগাইছেন,
0: লাইন ধরে লাগাইছেন। তো এটার মধ্যে আবার আপনি
1: লাইন ধরে লাগাইলে আলি লাগতো ইয়ারে লাগে না, এবং জায়গাটাও রোয়া তাড়াতাড়ি হয়, মানে হিসাবের গুছাটা পড়ে, এক্সট্রা গুছা পড়ে না, আর দানটা
0: তারপরে তো আপনার তো
1: ভালো হয়,
0: ঘাস বাসনের লাগবে তো
1: ঘাস বাসনের
0: সুবিধা হয়,
1: সুবিধা হয়, হাতেও বাসি। আমরা কার্ডের একটা ইয়ে আছে, আমরা নিজে বানাই বানাইয়া এটা দিয়ে ধাক্কাই ধাক্কাই।
0: এই যে এটাও কতদিনের সারা লাগাইছেন আপনি?
1: এটাও 20 দিনের মতন, 20-22 দিনের।
0: তো এই একটু বুড়া হয়ে গেল না সারা?
1: না, সারা বুড়াও হইছে না যদিও, তো জলের লাগে আর আমরা একটু বয়ে থাকি যে ডিগা আলি যদি লাগানি হয় তাইলে এটা জলে মারলে নষ্ট হয়ে যায়।
0: এমনি কইছেন আপনার মানে সমস্ত রোয়া

0: মানে শেষ করে নিয়েছেন আপনি?
1: আর এমনি ওই যে এসআরআই পদ্ধতিতে যদি করা যায় তাইলে দশ দিনের আলি লাগাইতে লাগে।
0: আচ্ছা আচ্ছা,
1: দশ দিনের আলি লাগাইলে এরকম গ্রান্টেড জায়গা থাকতে হইব যে যাতে আমার সময় সময় জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকতে হইব, আবার যখন প্রয়োজন হইব তখন জলটা লাগাইতে হইব, এমন জায়গা থাকতে হইব। আর এখানে হইছে কি প্রকৃতির উপরে নির্ভর, প্রকৃতি যদি রাত্রে যদি মনে করেন দুই ঘন্টা জল দেয় তিন দিনের লাগে ডুবাইয়া রাখি দেবো।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনি চাইলেও আর জলটা কমাইতে
0: হবে, জায়গাটাও ঠিক এই বাটে
1: এই বাটেই, তো প্রকৃতির লগে তাল মিলাইয়া আর করতে হইব।
2: এখন যে এখন এত রুদ্র, তারপরে আবার বৃষ্টিও দেয়, তো এটা থেকে তো আপনার ফসলের কোনো ক্ষতি হয়েছিল
1: না? এই ইয়েতে আমার ক্ষতি হয় না, আমার খেতে মানে জলেরও সংকট হয় না।
0: আচ্ছা আচ্ছা,
1: যে জল আমি যদি বাঁধিয়ে রাখি তে আটকাই নিতাম পারি।
2: তো এমনি আপনার ক্ষেতের মধ্যে কিন্তু সেচের কোনো ব্যবস্থা আছে
1: না? এই সেচের ব্যবস্থা নাই,
2: তখন আপনার এই জল কইতেই পারেন, বৃষ্টির উপরে নির্ভর,
1: বৃষ্টির উপরে নির্ভর।
2: আচ্ছা, এই যে সরের মধ্যে যে আপনার যে ক্ষেত করছেন,
1: তো এটাও আমার নিজের পাম্পের উপরে নির্ভর।
2: ও আচ্ছা,
1: আমার নিজের ইয়ে আছে, দমকল আছে কেরোসিনের, আমি এটা দিয়ে আর এটাই
2: মানে আপনি নদীতে না জল,
1: নদীতে জল উঠাই।
2: আচ্ছা আচ্ছা, মানে এমনি কিন্তু আপনার ক্ষেতের মধ্যে কোনো
1: না পাম্পের সুবিধা নাই,
2: কোনো সুবিধা নাই
1: না।
2: আচ্ছা, তো এখন যে আপনার যে বৃষ্টি যে হইতেছে, যেমন হালকা একটা বাড়ি বর্ষণ হয়েছে, এটা থেকে তো আপনার লাভ হইব না?
1: না, আমার এমন লাভও নাই ক্ষতিও নাই, আমার তো ওখানে কোনো শাকসবজি নেই। তবে একটা ক্ষতি হয়েছে, আজকে আমি ট্রেক্টর মারতাম আসলাম।
2: আচ্ছা আচ্ছা,
1: ট্রেক্টরটা আর আজকে চালাইতাম পারতাম না।
2: আপনার ট্রেক্টর যখন মারবা এটা কিতা লাগে আপনার সাল দিন?
1: না, এটা আমার ওই মূলার লাগে।
2: আচ্ছা, মানে
1: মূলা লাগাই, মূলা লাগাইম, উস্তা লাগাইম।
2: আচ্ছা,
1: এটার জায়গা রেডি হবে,
2: শাকপাতার
1: রেডি
2: হবে,
1: রেডি হবে।
2: আচ্ছা, তো এমনি ওই যে শাইল খাত যে আপনি করছেন, কতটু মানে কিতা দাম লাগেছেন এখানে?
1: এটা স্বর্ণমসুরি, স্বর্ণমসুরি আছে ওই দেড়খানি আছে
2: এখানে, দেড়খানির মতো আছে। আচ্ছা, তো ওই দেখুন আপনার কিন্তু ফাঁকে কিন্তু একটা ফসল উঠে গেল, কিন্তু এই যে আউশ যে আপনার করছেন কিন্তু সময়টাও কম লাগলো।
1: আউশটা এইরকম হয়, আমারও বাড়ির পাশে যে করতে চাই, কিন্তু এটা করতে পারি না, ওই তো আশেপাশে লোকে বেড়া দিতে বলতে বান্দর দৌড়াইয়া মনে করেন একা গরু বছর আছে মানুষে কইলা বন্ধ করে দিল, কিন্তু বান্দরের জালা খারে গিয়া কই
2: এটা? আর এই বান্দরের তো কোথা খুয়ে লাভ নাই, সারা
1: সন্তৈল, সারা সন্তৈল, মানে
2: সন্তৈল হতে এখন চন্ডীপুর গেলাম, চন্ডীপুর গেলাম, সম্রমুখ গেলাম,
1: দেখছি আজকে থেকে 15 বছর আগে ওইরকম বান্দর আছে
2: না,
1: ও কচি দেখটা দেখছি কিনা না।
2: এই যে বান্দরটা তো বাড়ছে আপনার তো মনে হয় এই দুই তিন বছর
1: বেশি, আরে ওখানে ওখানে মানুষ কুদাইয়া ইয়া লইয়া খাইতে পারে না বাড়িতে গিয়ে। ও খালকে আমার বাড়িতে ফেফে গেছে, আগাটা ভাঙিয়ে নিছে গিয়ে, আমি দৌড়াইয়া গেছি, আমার ভাই দুই তিনটা আইছে খেপিয়া
2: যেহেতু আপনার সাইলের সব রুয়া
1: শেষ,
2: এই যে হইলো আপনি আজকে শেষ করিয়ে, এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা লাইম লাগছে না?
1: রুয়ার ক্ষেত্রে লাইম লাগলে ওই জায়গাটা মানে বল বেশি, বলটা কন্ট্রোল করতে পারি না, যার কারণে একটু লাইমলা লাগাই। যদি আগের লাগানি হয় ধানটা মানে খুব ফাতাটা মোটা হয়ে যায়।
2: আচ্ছা,
1: ফাতা মোটা হয়, গাছ মোটা হয়, কিন্তু ফলন হয় না, এটার লাগি একটু তার ইয়ে হরি লাগাই। কিন্তু যারা শ্রাবণের প্রথম লাগায় ইয়ের সমানও ধান হয় আমার,
2: অনেকে দেখছি তো এখনো লাগাইতেছে দেখি,
1: স্বর্ণমসুরি বা অন্যান্য দানের লগে গিয়া মিলে। আর যদি আপনি শ্রাবণের প্রথম দিকে লাগাইন তাইলে গিয়া এটা ওই ফাঁকিয়ে থাকিয়ে হাই।
2: এমনি প্রজেক্টের দানটা আপনি করছেন
1: না? প্রজেক্টের দান করার ইচ্ছা আছে, কিন্তু এবার জায়গা পাইছি না, জায়গা আমার জায়গা কম, তো ভাবছিলাম যে একটুখানি জায়গা যদি কোনো দিকে ফাইকাজ বা বাগিও পাইতাম তাহলে আমি ওই প্রজেক্টের দানটা করতাম আসলাম। আমার বড় ইচ্ছা আছে যে একটা খালো সাল, খালো সালের এই দানটা।

0: আমার প্রথম ইচ্ছা, আমার কেবিকের একজন স্যারে আমার কৈছিল, কর এটা 60 টাকা কেজি এটা দানটা কিনে আনিব।
1: ভাবছিলাম
0: যে আরো যদি কোনো দিকে ফাইল দিতাম, ফাইকা জইলেও একখানি জায়গা লই নিলাম না, লইয়া এটা করলাম না। তবে চেষ্টা আছে আমি আগামীতে এটা করমই, আমার খুব ইচ্ছা।
1: এমনি তো সবসময় আপনার মানে তারার লগে যোগাযোগ আছে?
0: যোগাযোগ আছে,
1: যোগাযোগ আছে। ওই সারটুর এটা পাইনি আপনি?
0: এটাও ফ্রিতে বলতে ওখানে ওই যে এসআরআই খড়ি বলিয়া তারা সরকার থেকে একটা সার দেয়।
1: এই সারটা বোধ হয় জৈব সারও দেয় নাকি?
0: না, জৈব সারও দেয়, জৈব সারও আলগা দেয়, রাসায়নিক সারও দেয়, অল্প অল্প সবটা দেয়।
1: আচ্ছা, কারণ তো এখন তো
0: কিছুটা কিনতে লাগে,
1: উঠাই দিয়েছে
0: অনেক সার, উঠাই দিছে ইউরিয়া সার তো হয় না। আমরা যে সেক্টর অফিসার স্যারে কইছে যে যেটা আমরা ইউরিয়া সার তৈরি করতে গেলে গ্যাসের দরকার, তো গ্যাসটা এখন আমরা ভারতবর্ষে একটু সংকট আছে, যার কারণে ইউরিয়া সারটা হয় না। নষ্ট করে, কিন্তু মানুষ অনেক কৃষক আছে জানে না, মনে করেন এককানি জায়গায় কতটুক দিত, হে দান বালা হয় দেখি আর তার মন মর্জি মতো দেয়, দিলে পরে কি দেওয়া হয় মাটির যে প্রাণটা নষ্ট হয়। এই মাটির প্রাণটা ফিরিয়া পাইতে গেলে আবার 2-3 বছর আবার তারে জৈব সার দিয়ে আর ইয়ে করতে লাগে।
1: এমনি আপনার ওই যে আপনার যে খেত আছে এগুলোকে তো মাটি উঠি পরীক্ষা করাইছিলেন?
0: হ্যাঁ, আমি প্রতি বছর ওই যে BLW সারের কাছে দিয়ে দিই, যদি কোনো কিছুর অভাব থাকে তো আমার জানায়। তো
1: কিতা কিতা বুঝলা
0: না? আমার ঠিক আছে, ঠিক আছে, শুধু সুনটা আনি, সুন আনি আনিয়া দেই। আমার প্রতি বছর ওই নাম
1: শুনটা দেওয়া হয় বোধহয়, এমনি যে কিছু কিছু পোকামাকড় যে আছে এটা অত বেশি ক্ষতিও করে না।
0: শুনটা শুনটা দিলে মাটির অম্লভাবটারে দূর করে,
1: দূর করে।
0: অম্লভাব যদি থাকে তে ফলনটা হইতো না, গাছ বাড়তো না, এই কারণে শুনটা দেওয়া হয়। আবার কিছু কিছু মাটির তো নিচের ফুকাও আছে, এটাও আলু টালুর লাগে ভালো হয় শুনটা দিলে পরে।
1: আচ্ছা, বা অনেক সময় তো বোধ হয় যে অনেক সময় কোনো মাটির মধ্যে যদি আপনার উলিও যদি থাকে
0: এটা কিছু কিছু কমে,
1: কিছু কমে। আচ্ছা, তো মোটামুটি আপনি ঔষধ ফাইলি বা খুব ভালো লাগছে শুনিয়া যে আপনার ফসল কাটার সময়
0: আছে।
1: তো এমনি কিন্তু আপনার কোনো ওই কৃষি যন্ত্রপাতি আপনার আসেনি?
0: কৃষি যন্ত্রপাতি বলতে আমার ওই খালি একটা ইয়ে আছে, ওই দমকল আছে,
1: দমকল আছে। তো এমনি তো বোধ হয় এখন যে এই যে চাষবাস করেন কিন্তু
0: ওই তো এমনি ট্রেক্টর আনি
1: মানে ভাড়া লইয়া,
0: ভাড়া লইয়া।
1: আচ্ছা,
0: ঘন্টা হিসাব আয় আইয়া আর ইয়া দিয়া যায়।
1: তো এই যে আগে তো আপনারা আল দিয়া করতেন?
0: আগে আগে আমার মহিষের আল আছিল,
1: মহিষের আল আছিল,
0: দুইটা মহিষের আল আছিল, আমার বাবা একটা বাইতা, আমি একটা বাইতা।
1: তো এটা দিয়ে কিতা বেশি তো আর করতে পারত না?
0: না, এটা দিয়ে করছি।
1: চাষবাস
0: বা মাটিটারেও একটু ইয়ে করা যায়,
1: আর
0: তখন 15-20 দিনে যদি মাটিটারে উলট পালট উলট পালট করিয়া রুদ্র হওয়া নিয়ে হয়, এটার আলাদা একটা তার উর্বরায় এটার মধ্যে। আর হঠাৎ করিয়া মনে করেন 2 দিনে রেডি করলাম।
1: এই যে আপনার উলট পালট করা ওই যে বা একটু সময়ে যে পায় সূর্যের আলোও কিন্তু অনেক ফুকা
0: মারাও যায়। আর এতে গিয়া ওই নাইট্রোজেনের ও পরিমাণটাও মাটিতে গাড়তিটা পূরণ হয়, এটার লাগে
1: ঠিকই আছে।
0: আর গরু মরিচ দিয়া হাল বাইলে পরে মাটির একটা থাক ধরে না, আর ট্র্যাক্টর দিয়ে বাইলে পরে মনে করেন 5 ইঞ্চি 6 ইঞ্চি এই একটা থাক ধরিয়া বই দাঁড়ায়
1: থাক ধরে। এবং আমার মনে হইতেছে ট্র্যাক্টরে করলে পরে নিচের একটা স্তরে গিয়ে তো এরকম প্লেন হয়ে যায়,
0: প্লেন হয়ে যায়
1: এবং শক্ত থাকে,
0: শক্ত থাকে। এটা চাকায় বইতে বইতে বইতে বইতে এটারে মানে পুরো ডাটা হল্লায়, এতে গিয়া ওই যে জিরটা আছে খেসু, এ গিয়া আর নিচে দিয়ে ডাবতে পারে না বা তার বংশ বিস্তার করতে।

0: পারে নাই কেন।
1: তো আপনার এখানে একটা দেখলাম আমি, বাড়িতেই দেখলাম একটা ট্যাঙ্কির মতো, এটা কিন্তু আপনার সার তৈরি হল?
0: এটা তো ইয়ে ফেলাই গোবর, গোবরটার ইয়ে করে একখানা স্টক করিয়া রাখি, পরে দিয়ে খেতে লাগাই নিয়া।
1: তো এটা কিন্তু এমনি বার্মি কম্পোস্ট এটা খেতে সাইটাও করেন, এটার ব্যবস্থা করা যায় না?
0: এটাও যাইব, এটা যাইব। বার্মি কম্পোস্ট করলে এলে আরও বড় ট্যাঙ্কি লাগে, বা মধ্যে একটা পার্টিশন লাগে।
1: আচ্ছা,
0: পার্টিশন হইলে মানে একটা বললে পরে আর একটা ফলানি।
1: আচ্ছা, তো এখন এই হিসাবে টোটাল একটা ট্যাঙ্কি, এটার মধ্যে আপনার মানে আপনার ইয়ে ফলাটা
0: প্রচুর খেসু আছে এটার মধ্যে।
1: যাই হোক, দাদার সঙ্গে অনেকক্ষণ কথা কইলাম, ভালো লাগলো। আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
0: নমস্কার দাদা।
2: আগামী 6 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা তকিয়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-33 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 68% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুইয়া পড়ার সম্ভাবনাও আছে, তবে জমি তাকিয়া দ্রুত জল বাইরিয়া গেলে গিয়া গাছ খুব স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব খুব তাড়াতাড়ি। তবে বন্যার জল সরিয়া গেলে পরে নাইট্রোজেন সার প্রয়োগ করা লাগতেও পারে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে লাগবো, কারণ জল জমলে পরে আমরা দেখছি বা আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় করলা পটল প্রবৃত্তির জমিতে একই সাথে ডাউনি মিলিডিও ও মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। একইভাবে বর্তমান পরিস্থিতিতে ঢেড়সে সাদামাছির আক্রমণের ফলে হলুদ শিরা রোগের প্রকোপ দেখা দিতে পারে। তাছাড়া এই আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় লঙ্কায় পাতা মোড়ানো রোগের সম্ভাবনাও যথেষ্ট। এইসব আক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের লাগিয়া নিকটবর্তী কৃষি আধিকারিকের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবা। আগে লাগানি জমিতে আউশ ধান কাটার সময় আইছে, ফসল সংগ্রহের কাজ আমরা শুরু করে দিছি। বেশি শুকাইয়া গেলে পরে ফসল কাটার সময় গাছ থাকিয়া ধান অনেকটাই ঝরিয়া পড়ার সম্ভাবনা থাকে। এর লাগিয়া ধান গাছে কিছুটা তস থাকা অবস্থায় সংগ্রহ করতে হইব। তবে ধান জমি তাকিয়া কাটিয়া মজুত করার আগে অবশ্যই ভালো করে আপনারা শুকাইয়া নিবা। আরেকটা অনুরোধ, মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি আপনারা ধানটা সংগ্রহ করে নিবা, কারণ বৃষ্টি বাদলের দিন ফট করিয়া ধান যদি আপনারা সংগ্রহ না করি বা আমরা সংগ্রহ না করি, তাইলে অনেকটাই বিড়ম্বনার মধ্যে আমরা পড়তে লাগে। সাধারণত মজুত করার সময় ধানে 14% কাছাকাছি তস থাকা প্রয়োজন। অসময়ে সবজি চাষ সবসময় লাভজনক, কিন্তু লাভের পাশাপাশি এই বর্ষার মরশুমে তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, বিশেষ করিয়া অধিক বৃষ্টিতে চারা ধুইয়া যাওয়ার সম্ভাবনা, গাছের গোড়ায় জল জমে গেলে গিয়া গাছ নষ্ট হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। পাশাপাশি সবজি বিশেষ করিয়া ফুলকপি বা বাঁধাকপি বা শালগম ইত্যাদির মাটির তসের ব্যাপারে খুবই সংবেদনশীল, এর লাগে আপনারা সবসময় খেয়াল রাখবা, নিকাশি ব্যবস্থা সঠিক রাখবা। এইসব জমিতে জল যাতে না দাঁড়ায় বা খুব ভালোভাবে নিকাশি ব্যবস্থার কিন্তু ব্যবস্থা আপনারা রাখতেইব। আগেই আমরা কইছি, গরম আবহাওয়ার দরুন এবং মাটির উপযুক্ত তস থাকার পরেও গাছের জলের অভাব দেখা দিতে পারে। এই অভাবের দরুন গাছে কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে, গাছের পাতা রোগাক্রান্ত হইলে পরে বা পোকারা

আক্রমণ হইলে পরে বা মাটিতে তেষর অভাব দেখা দিলে পরে এই রোগের মারাত্মক আক্রমণ হয়। এই রোগের আক্রমণ সম্পূর্ণভাবে নির্মূল সম্ভব নয়, কিন্তু জমিতে গাছের সংখ্যা নিয়ন্ত্রণ করিয়া বা পরিমাণ মতো সেচের মাধ্যমে বা উপযুক্ত জল নিষ্কাশনী ব্যবস্থা আগাছা দমনের মাধ্যমে এই রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। মাঠে আক্রান্ত গাছ দেখামাত্র তুলিয়া ফুড়াইয়া ফেলাই দিবা। ভিজে খড় বা আর্দ্র আবহাওয়ায় মুরগির কক্সিডিওসিস রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই অবস্থায় মুরগির ঘর যথাসম্ভব পরিষ্কার এবং শুকনা রাখতে হইব। মুরগির ঘরে বিছানো শেষেতে খড় বা বিচুলি থাকিয়া ঝাঁঝালো গন্ধ মুরগির শ্বাসনালী বা চোখে জ্বালা অনুভব করতে পারে। এর থেকে রক্ষা পাইতে ঘরে বায়ু চলাচলের সুবন্দোবস্ত করিয়া দিতে হইব। প্রতিটি মুরগির ন্যূনতম প্রয়োজনীয় জায়গা পরিমাণ ব্রয়লারের লাগিয়া 1 বর্গফুট এবং লেয়ারের লাগিয়া 2 বর্গফুট থেকিয়া 2.5 বর্গফুট জায়গা আপনারা নিশ্চিত করিয়া রাখবা। পোলট্রি খামার প্রতিদিন পরিষ্কার করবা এবং জীবাণুনাশক ছড়াইয়া দিবা। পোলট্রি খামারে ঢুকার সময় অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, তা আজ আসরে একজন দিদিমণিরে আমরা আমন্ত্রণ জানাইছি। দিদিমণি নমস্কার।
1: নমস্কার।
0: আপনার পরিচয় খান দিলাও কা?
1: আমার নাম ডক্টর পিয়ালি পাল। আমি কৈলাসহরের ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটালে পোস্টেড আছি এজ এ মেডিকেল অফিসার।
0: আচ্ছা, তো আবারও আপনারে নমস্কার জানাই। আর তো আজ কিতা বিষয় লইয়া আলোচনা করতে আসলো?
1: আজকের আলোচনার বিষয় নিউট্রিশন।
0: আচ্ছা,
1: তো হেলদি অ্যান্ড ওয়েল ব্যালেন্সড ডায়েট, হোয়াট দ্য অ্যাকচুয়ালি নিডস টু গ্রো, ফাংশন অ্যান্ড স্টে ডিজিজ ফ্রি।
0: আচ্ছা,
1: এটা টপিকস।
0: আচ্ছা, ওটারে যদি আপনি বাংলা করিয়া কই, আমরা কৃষক বন্ধুরা হয়তো ইংলিশ বুঝবা, তারপরেও বাংলা কইলে বাংলা করিয়া বুঝিলে।
1: বাংলা তো সত্যি কথা মাতৃভাষা,
0: অবশ্যই। হ্যাঁ,
1: অ্যাকচুয়ালি আমি যেরকম কমফোর্টেবল এরকমই কই। হ্যাঁ,
0: আচ্ছা,
1: তো বাংলাতেই আমি বলার চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি নিউট্রিশন মানে কি পুষ্টি।
0: আচ্ছা,
1: আমরা তো খাওয়া দাওয়া তো করি জেনারেল, যে যেরকম পারে খাওয়া দাওয়া করছে। কেউ ডাল ভাত খাচ্ছে, কেউ হয়তো পিৎজা বার্গার রেস্টুরেন্টের খাওয়া হাইফাই ব্যাপার ওইসব খাচ্ছে। খাচ্ছি তো আমরা সবাই,
0: অবশ্যই,
1: কিন্তু কতটা আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি, যেগুলো খাচ্ছি কতটা আমাদের মানে কাজে লাগছে, আদৌ দরকারি কিনা, নাকি বেশি বেশি টাকা খরচ করে ক্ষতিই করে ফেলছি নিজের, এগুলি নিয়ে আমি একটু বলার চেষ্টা করব আর কি।
0: আচ্ছা, দেখুলিয়া আপনারা কইন।
1: হ্যাঁ, যেটা নিয়ে আজকাল খুব চলছে, আর এখন তো আজকে তো অগস্ট মাসই এখন চলছে, অগস্ট মাসই আমাদের ফুড সেফটি অ্যাক্ট যেটা আছে FSSA, অ্যাকচুয়ালি FSSA যেটা, ওইটা চালু হয়েছিল 2006-2011 এরকম করে, ওদের মানে SAI যেটা, ওই সংগঠনটা পরে ওইটাতে যুক্ত হয়েছে, কিন্তু ওইটা চালু হয়েছিল 2006 থেকে, ওই রকম চলছে ওদের 2011 পর্যন্ত। তো এটা তো এখন ভীষণই ইম্পর্টেন্ট, ওরা যেটা করছে, যারা বলবে ওইটা মেনেই আমাদের খাওয়া দাওয়া এভরিথিং চলছে আর কি। তো যেহেতু নিউট্রিশন নিয়ে কথা বলছি, তাই আমি এটা একটু বলে রাখলাম, কারণ যেই যে খাওয়ার প্রোডাক্ট আমরা কিনবো বাজার থেকে, ওইখানে আমরা দেখব FSSAI, ওইটা যেন লেখা থাকে, জেনারেলি থাকেই, তাও আমরা দেখে নেব। তাছাড়া লোকাল প্রোডাক্ট যেমন আমরা কিনি না, কিছু বেকারির জিনিস কিনি, তারপরে লোকাল কিছু বিস্কিট কুকিজ ওইগুলো ওইসব আমরা কিনে থাকি, তখন আমি সবাইকে এতটুকু বলবো যে আপনারা ওইখানে এক্সপায়ারি ডেটটা দেওয়া থাকে, ওইটা একটু দেখে নেবেন। চট করে দোকান থেকে কিনে নিয়ে গিয়ে খেয়ে নিলাম, তারপরে পেট খারাপ আরম্ভ হয়ে গেল।
0: তারারেও খাওয়ানোর ব্যাপারে ওটা কিন্তু একেবারে দেখিয়া খাওয়ানি খুব দরকার।
1: হ্যাঁ, আমরা অনেকেই জানি না, অনেক সময় অনেক দোকানেও ওরা দেখে না, ওরা যারা দেখে না ওরা আরো গুছিয়ে দিতে পারলে বাঁচে আর কি।
0: হ্যাঁ,
1: খুবই অন্যায়, খুব অন্যায়, এটা ঠিকই না করা। অনেক ক্ষেত্রে আমাদের হসপিটালেও এডমিট হতে হয় না, মারাও যেতে পারে,
0: অবশ্যই
1: সাংঘাতিক ব্যাপার। অতটুকু জান মানে যেহেতু যারা যারা শুনছেন তারা এটা এটলিস্ট হয়তো জানবেনই, হয়তো না জানলেও একটু জেনে রাখবেন যে সবগুলিরই ডেট একটা দেওয়া থাকে, ওই ডেটের মধ্যেই জিনিসগুলি আমরা যদি কিনি কিনবো, নয়তো আমরা কিনবো না। গেল, এখন আমাদের হচ্ছে সুষম খাদ্য, যেটাকে ব্যালেন্সড ডায়েট বলি, সুষম খাদ্য খাচ্ছি তো আমরা, কোনো ম্যাটার না, আমি ডাল ভাত খাচ্ছি, আমি ডাল ভাতই খাবো, আমার এমন কিছু ব্যাপার না যে আমার বাইরে থেকে গিয়ে ওই এগ রোলটা খেতে পারছি না, আমার বাচ্চাকে খাওয়াতে পারছি না, আহারে কি কষ্ট, ওই পিৎজা অর্ডার করে খাচ্ছে বান্ধবীরা, আমার মেয়েটা তো খেতে পারছে না, এখানে দুঃখের কোনো কারণ নেই। কারণ আমাদের সুস্থ থাকতে গেলে ডাল ভাতটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইটার মধ্যে কার্বোহাইড্রেট যেটা বলি আমরা, ওইটার মধ্যে আবার কার্বোহাইড্রেট প্লাস ফাইবার থাকবে, ওইটা আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট শরীরের জন্য। মোটামুটি যতটা খাবার খাই তার 45-55% আমাদের ওই ফাইবারযুক্ত খাবার, যেমন আঁশযুক্ত খাবার যেগুলোকে বলি, ডাটা খেলাম, তারপর রুটি খেলাম, ওটস খেলাম।

0: এখন তো অনেক কিছু বেরিয়েছে, ওইগুলি ওইগুলি কিন্তু ফাইবার যুক্ত খাবার, ওইগুলি খাওয়াটা খুব প্রয়োজন আমাদের জন্য। তারপরে পরবর্তী প্রয়োজন হচ্ছে আমাদের প্রোটিন, কিছু কিছু ডালেও আমরা প্রোটিন পেয়ে থাকি, ওইগুলি খুব দরকার। অনেকে ডাল খাওয়াই ছেড়ে দিয়েছে, কিন্তু না, ডালটা আমাদের খেতে হয়। যেকোনো ডাল, তার মধ্যে মুসুরি ডালটা বেশি ভালো।
1: আচ্ছা,
0: হ্যাঁ, একটু তো দামটা একটু এখন বেশি সবকিছুরই, কিন্তু তারপরেও মুসুরি ডালটা এই কারণে ভালো, নানান রকম প্রবলেম, যাদের গ্যাস হওয়ার প্রবলেম থাকে বা কারোর পেট খারাপ হয়ে যায়, হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে আমি মেইনলি বলছি, আপনি যেহেতু বললেন বাচ্চাদের ব্যাপারেও বলতে, ওদের জন্য মুসুরি ডালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো রকমের প্রোটিনটা ওইটা ক্যারি করে এবং ইজিলি কুক করা যায়, এটাও একটা বড় ব্যাপার, ইজিলি কুক করা যায়, টেস্টটাও ভালো, ওইটা বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডালটা খেতে হয়। তারপরে আমরা মাছ মাংস ডিম মোটামুটি মোটামুটি যতটুকু পারবো শরীরে 15-20% এইগুলির দরকার পড়ে, যেরকম যে পারবো খাওয়াবো। আমরা সোয়াবিনও খাওয়াতে পারি বাচ্চাদেরকে, ওইটাও প্রোটিন, একদম ভালো প্রোটিন পাওয়া যায় ওইটাতে, ওইটা খাওয়াতে পারি। তারপর যেটা আমাদের অল্প পরিমাণে লাগে, ঘি, তেল খুবই অল্প পরিমাণে, বাদাম খেতে পারি, বাদামটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া কিছু মাইক্রো এলিমেন্টস থাকে আমাদের, মাইক্রো এলিমেন্টস কি, সিম্পল ভাষায় ভিটামিন, মিনারেলস। ভিটামিন তো সবাই জানে, হসপিটালে গেলি বলে একটা ভিটামিনের ফাইল দেন, কিন্তু ভিটামিনের ফাইলটা একতটুকুও ইম্পর্টেন্ট না, কোনো কাজেও লাগে না। যদি আমি ঘরে রেগুলারলি একটু রোজ, মানে যখন যেটা পাই, এখন যেমন ডাঁটা শাক পাওয়া যাচ্ছে, ঢেঁকি শাক পাওয়া যাচ্ছে, নানান রকম ভেজিটেবলস আমরা পাই বাড়ি ঘরেই যারা বানাচ্ছে কৃষকরা, মার্কেট, লোকাল মার্কেটে আমরা পাই নর্মাল সবজি, ওগুলো যদি আমরা রেগুলারলি খাই, কিছু ফ্রুট খাই, নর্মাল ফ্রুট, আমাকে অ্যাভোকাডো কিনে খেতে হবে না, আমাকে ড্রাগন ফ্রুট কিনে খেতে হবে না, নর্মাল আমাদের এখন পেয়ারা পাচ্ছি, পেয়ারা খেলাম, কামরাঙ্গা পাচ্ছি, কামরাঙ্গা খেলাম, কলাটা তো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সপরি কলা যেটা আছে, যাদের এটা এমন কিছু দামও না, আমাদের কৈলাসহর মার্কেটে কিন্তু খুব রিজনেবল, আগরতলার মানুষদের আমি দেখেছি খুব কষ্ট, সত্যি কথা, চারটে কলা কিনতেই ওদের 80-90 টাকা 100 টাকাও লেগে যায়। সো আমাদের কৈলাসহর এদিক থেকে একটু ভালোই বলতে পারি আমি,
1: খুবই ভালো, দাম কম আছে,
0: খুব কম, মাত্র 20 টাকা দিয়েও আমরা অনেক সময় চারটা ছোট ছোট পেয়েও যাই। তো আমি বলবো কলাটা কিন্তু বাচ্চাদের খুবই ইম্পর্টেন্ট একটা খাবার, ভীষণই ভালো,
1: বাচ্চা কেনে বড়রাও,
0: বড়দেরও ভালো, বাচ্চাদের এমনও আছে, বাচ্চারা, আমি নিজে দেখেছি। হ্যাঁ, আমি যখন আরামবাগ হসপিটালে যেতাম, স্যারেরা বলতেন, কারণ ওইদিকে তো অনেক সাঁওতাল টাঁওতাল অনেক বেশি, স্যারেরা বলতেন যে জানিস এই বাচ্চাটা না শুধু কলা খেয়ে আর খিচুড়ি খেয়ে বড় হয়েছে, ওর কি কিছু পুষ্টি কম আছে, কিন্তু আসলেও নেই, সত্যি একদম ঠিকঠাক, গুড, একদম ওয়েল ফিট বাচ্চা দেখেছি আমরা, মানে এতটাই ইম্পর্টেন্ট। আমি ছোট থাকতেও অনেককে দেখেছি ওরা কলা খেয়ে খেয়ে বড় হয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। আমরা এখন শুনলে হয়তো হাসবো, নাক সিটকাবো, নেস্টাম কিনে খাওয়াবো, সেরেলাক কিনে খাওয়াবো, ওইগুলো কিন্তু ভালো জিনিস না, ওইগুলো কিন্তু প্রসেসড ফুড। এই যে আমরা ফ্যাটি হয়ে যাচ্ছি, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, আজকে 18 ইয়ার্স ওল্ড 19 ইয়ার্স ওল্ড এমনকি 17 ইয়ার্স ওল্ড একটু ফ্যাটি যদি আমরা বাচ্চাদের দেখি, বাচ্চাই বলবো আমরা, 16-17-18 বছরের, ওরা তো আর একদম বড় কেউ না, হতে পারে ওরা অ্যাডাল্ট ম্যাচিউর, কিন্তু আমাদের কাছে তো ওরা ছোট
1: বাচ্চাই,
0: ওদেরও আমরা কিন্তু ফ্যাটি লিভার পেয়ে যাই। কেন হয়, কত এমন খেয়ে নিচ্ছে, ওরা ফ্যাটি লিভার হচ্ছে ওইটা স্টার্ট হয় ডে ওয়ান থেকে, মায়ের দুধ আমরা ঠিকঠাক খাওয়াই না, যে কোনো কারণেই পারি না, মা হয়তো পারে না বা নিজেরাও হয়তো
1: চেষ্টা
0: করা হয় না, রেডিমিক্স পেয়ে যাই, রেডিমিক্সটাই আমরা খাইয়ে দিই। তো ডে ওয়ান থেকে কিন্তু এটার এফেক্ট পড়তে থাকে, এবং ওইগুলি যে প্রোডাক্টগুলি আমরা কিনি না, নেস্টা খুব মিষ্টি দেওয়া থাকে, একটু খেয়ে দেখবেন, মানে চিনি না মিশালেও আরামই লাগে খেতে, কারণ বাচ্চারা ভালোবাসে ওদের মতো করেই বানানো, ওইটাকে আমাদের ডায়েট থেকে বাদ দিতেই হবে। চিনিটা তো শুধু আমরা মুখের স্বাদের জন্যই খাই, মিষ্টি তো মানে ম্যাক্সিমাম একটা মানুষের মিষ্টি কিন্তু প্রিয় জিনিস, মিষ্টি প্রিয় মানে এটা কিন্তু খুব কমন। হ্যাঁ, আমি যদি বয়স্ক থেকে বাচ্চা দেখি, মিষ্টিটা কিন্তু খুব পছন্দের, কিন্তু এখন ঘটনা হলো, আগে হয়তো জানতাম না, আগে হতোও না সমস্যা ঠিকই, বলতে পারেন বয়স্করা যে হ্যাঁ আমরা কি খাইনি, আপনারা তো ভালো জিনিস খেয়েছেন, আমরা তো ওই অরিজিনাল ভালোটা পাচ্ছি না, কি কিভাবে চিনি বানানো হচ্ছে না, অরিজিনাল

0: একদম আখ থেকে চিনি বানিয়ে আমাদেরকে কেউ খাওয়াচ্ছে না। সো ইন দ্যাট কেস আমাদের এখন চিনিটা আমাদের একদম বলতে গেলে নেক্সট টু মানে পয়জন। চিনিটা ভীষণ ক্ষতি করে যে কোনো অসুখকে, এত তাড়াতাড়ি চিনি মানে চিনি খেলে এত তাড়াতাড়ি স্প্রেড করে যায়, এটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার।
1: ওটা ও কথাটার মাঝে খুব গুরুত্ব দেওয়াটা খুব দরকার
0: দরকার।
1: ও যদি আমরা দাদারা দিদিরা জানোইন বা তারা যদি গর্তনে চিনি সরাই দেন, তে কিন্তু বাচ্চারা আর খাইতো না খাইতো না।
0: ছোট থেকেই যদি আমি অভ্যাস করাই দুধে চিনি না দিয়ে খাওয়ানোর, তাহলে ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা চিনি দিয়ে খেতে হয়, এটা চিনি ছাড়াই ওরা খাবে।
1: আচ্ছা,
0: তারপরে লবণ, লবণটাও কিন্তু খুব বাজে জিনিস। যাদের হাইপার টেনশন আছে তাদেরকে তো বলবো খুবই কম খেতে। যাদের বেশি পরিমাণে লিভার ডিজিজ আছে, আমি কেন ডাক্তাররা হয়তো অলরেডি ওদের বলেই দিয়েছেন, বা কিডনি ডিজিজ, ওরা সারাদিনে এক চামচ লবণ খাবে, তাও টিস্পুন নট টেবিল স্পুন। হ্যাঁ, ওই রকম মানে লবণটাও মানে নর্মাল, আমরা যারা সুস্থ ভাবি নিজেদেরকে, আমরাও কিন্তু লবণটা কম খাবো। পাতের পাশে যে একটা লবণ নেওয়ার মানে ট্রেডিশন, ওইটাকে তো আমরা বাদ দেবই। তার মধ্যে খেতে গেলে যদি একটু নুন কমও হয়, লবণ কমও থাকে, আমরা চেষ্টা করব আমরা যেন লবণটা না মেশাতে হয়, চেষ্টা করব আর কি।
1: মানে চেষ্টা দিয়ে একটা কথা জিগাই দিদিমণি, সন্দক লবণ যে কোন কোন কেউ কইবা যে সন্দক লবণটা পাতে খাইতে পারবেন, ওটায় হয়তো
0: খাওয়া যায়, ওইটা তো রিফাইন্ড না, সেটা একটু খাওয়াই যায়। এমনকি এমন উনিশ বিশ তারতম্য কিছু হয় না, তবে চলে। যেমন আমরা চিনির পরিবর্তে জাগারি মানে গুড়টা এখন খুব মার্কেটে চলছে, কিন্তু তাতে কি হয়, চিনি খেলে যদি 95% কোলেস্টেরল আসে, সেই ক্ষেত্রে ইয়ে জাগারি মানে গুড়ের যে গুঁড়াটা বা গুড়টা যদি খাই, তাতে কি হয় 92% আসে। খুব বেশি ডিফারেন্স কিছু হয় না, মিষ্টি মিষ্টি।
1: আর একটা কথা হইলো, ও যে বিট নুন অনেক রেই দেখবা যে হজম হইছে না, তোরা বিট নুন খাইয়া গরম জল খাই দিলা। এই বিট নুন খাওয়াটা আমরা লেগে কতটুকু উপকারী?
0: ওইটা যেটা মানে গ্যাস্ট্রিক প্রবলেম, যেটা একটু হজম করার, ওইটা ওই ক্ষেত্রে বেটার। কিন্তু এটাও ওরা খাবে না যাদের হাইপার টেনশন আছে, যাদের কিডনি ডিজিজ আছে, যাদের লিভার ডিজিজ আছে, ওরা কিন্তু খাবে না
1: এই বিট নুনটাও, খাইতে
0: না
1: সারি দিতা।
0: এটা
1: কিন্তু খুব ওই
0: ইম্পর্টেন্ট,
1: একেবারে বাচ্চারা যখন থেকে অন্নপ্রাশনে ফরতনে খাইরা খাওয়াইতে লাগের বাচ্চারারে, অন্তনে আমার তো মনে হয় 5-6 বছর বয়স পর্যন্ত অন্য খিচুড়িটা
0: উচিত,
1: সবজি হলতা দিয়ে আপনি।
0: এই জন্য তো স্কুলে মিড ডে মিলে খিচুড়ি করা হয়, সে এখন কি কোয়ালিটি মেনটেন করছে না কিন্তু ঠিক আছে, ওইটা তো আমার মানে দেখার ব্যাপার না। কিন্তু এই জন্যই গভর্নমেন্ট খিচুড়িটাকে সেট করেছে, কারণ খিচুড়িতে আমরা সবকিছু মোটামুটি পেয়ে যাই, ডাল চাল থাকে, একটু যদি তার মধ্যে আমরা ভেজিটেবল দিয়ে দিই, বাচ্চারা ও মানে না জেনেই খেয়ে নিতে পারে, আমাদের তো খাওয়ানো দিয়ে কথা। এখন ঘটনা হচ্ছে, যারা আমরা বাজারে বেরোচ্ছি, আমি ম্যাক্সিমাম মানে আপনারা তো দেখছেন আশপাশ, জানি না, আমি যে দেখছি আমি ম্যাক্সিমাম দেখে আমি বলতে পারবো 98% বলা যায় মেয়েরা বা ছেলেরা, হ্যাঁ দেখি ওরা মারা এসে বলে খায় না, বয়স কিন্তু 13-14-15, মানে ওরা বড়, খুব ছোট শিশু কিন্তু ওরা না, ওরা খায় না। কেন খায় না, যে না খালি আলু ভাজা ছাড়া আর কিচ্ছু খাইতে পারে না, খায় না। আরে এটা কোনো কথা, আলু ভাজা খাবে? আমি তো পড়াশোনা করছি না, আমি তো স্কুলের বইগুলিতে পড়ছি কি কি লাগে, সেই ক্ষেত্রে আমি একটু সবজি খাবো না সেটা হয়, তারপরে আমি যখনই বলি যে না বাইরের খাবারগুলি দেবেন না, তখনই বলে এইটি তো বেশি ভালো পায়। আরে ভালো পায় মানে এটি তো অত্যন্ত বাজে, এই যে আমরা ফাস্টফুড যেটাকে বলি, খুবই মানে খুব খুব খুবই বাজে, একদম মানে প্রত্যেকটা এইজের জন্য অত্যন্ত খারাপ। ওরা যে তেলটা ইউজ করে না, আমরা যে বলি বাইরের তেল, হ্যাঁ অবশ্যই বাইরের তেল, একে তো ওরা পাম তেল ইউজ করে, তার মধ্যে তেলটাকে এত বার বার বার রান্না করে, মানে জাল দেওয়া হয় রিপিটেডলি। আজকের তেলটা কিন্তু কালকে হচ্ছে পরশু হচ্ছে, বলা যায় না 6 মাসও হতে পারে। এটা ফুড সেফটি ডিপার্টমেন্টের ওরা গিয়েও কি করে বুঝবে তেলটা আজকের না কালকের? ও যদি বলে আমি সকালে করেছি,

0: হ্যাঁ, ওদের হয়তো অনেক প্রসিডিউর থাকতে পারে, অনেক কিছু টেস্ট ওরা করতে পারে, কিন্তু স্যাম্পল নিয়ে নিয়ে সেটা ওদের ব্যাপার, কিন্তু একটা গ্লাস দেখেই আমরা বলতে পারবো না, সকালের তেল বিকেলে যেটা হবে পরের দিনে এরকমই থাকবে। কিন্তু এই যে বারবার জাল দেওয়া হচ্ছে না, তাতে কিন্তু আমাদের সময় ক্যান্সার
1: উদলাও ফালাইয়া রাখবা।
0: হ্যাঁ, ওইটা তো আছেই, বাড়ি ঘরেও অনেক সময় হয়ে যায়, আমরা পিঠা করলাম বা কিছু করলাম, তেলটা রেখে দিলাম, যদিও বাড়ি ঘরের ব্যাপার তো আমরা ওইটা বুঝেই করি। আজকাল আমি যতটুকু দেখছি সবাই সচেতন, আজকে থেকে 10 ইয়ার্স আগেও যেমন সবাই একটু গর্ব করে বলতো আমার বাড়িতে 4 লিটার 5 লিটার তেল লাগে, ওরাও এখন লজ্জিত। এখন কাউকে যদি আমি বলি আমি 4 লিটার তেল খাই মাসে, ওইটা কিন্তু সত্যি লজ্জা, আজকের দিনে কিন্তু এটা খুব লজ্জার এবং খুব ভালো লাগে এটা শুনতে, কেউ যে লজ্জা করেও আমরা বলি না, বাবা নিজের মনে মনে ভাবি রাম 4 লিটার তেল খাচ্ছি, ছি ছি ছি ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে। এই যে তেলটা বারবার ইউজ হচ্ছে, ওইটাতে কিন্তু ক্যান্সারের জার্ম তৈরি হচ্ছে।
1: আচ্ছা,
0: এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সিঙ্গারাই খাই আর পুরি তরকারি খাই, সবগুলি কিন্তু ফাস্টফুডের মধ্যেই যায়। হ্যাঁ, এবং এইগুলিতে কি হয়, আমাদের লিভারটা নষ্ট হয়ে যায়, মানে ফ্যাটি লিভার যেটাকে বলে না, ওইগুলি ফ্যাটি লিভার তৈরি হয়, তারপরে কিডনিতেও সমস্যা করে, ওবেসিটি যেটা প্রচন্ড এখনের দিনের সিগনিফিকেন্ট, হ্যাঁ ওবেসিটি, ছোট ছোট বাচ্চারা ওবেস হয়ে যাচ্ছে, মেয়েগুলির মেন্সে প্রবলেম, 90% মেয়েদের মেন্সে প্রবলেম হচ্ছে, পেইন হচ্ছে, রেগুলার হচ্ছে না, 2 মাস হচ্ছে, 4 মাস হচ্ছে না, সবকিছু কিন্তু ওইসব কারণেই হচ্ছে। খাওয়াটা থেকে হরমোনাল ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে, হরমোনাল ব্যালেন্স বিগড়ে গিয়ে নানান সমস্যা হচ্ছে, ওইটা কিন্তু ডায়েটের জন্যই হচ্ছে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে।
1: আর ওদিকে মা বাবার অবশ্যই, বিশেষ করে মার দৃষ্টিটা দেওয়া খুবই
0: দরকার, এবং নিজেদের মানে কষ্ট করে হলেও আগে যেরকম আমাদের বাড়িতে বানিয়ে দেওয়া হতো খাওয়ার, ওইটার প্রসিডিউরটা চালু করা উচিত। আমি রেডিমেড প্যাকেট খুলে দিয়ে দিলাম, এই জিনিসটা কিন্তু আমাদের ছেড়ে দেওয়া উচিত, প্রিজার্ভড ফুড খাওয়াটা আমাদের ছাড়া দরকারই দরকার।
1: আচ্ছা, আমি কইরাম অবা এও যে বাচ্চারার খাওনের ব্যাপারে মার আর কিন্তু খুব ভালো দৃষ্টি দেওয়া খুবই দরকার,
0: খুবই দরকার।
1: মার আরে আমি কইমু, আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকব, আপনারা ঘরে মেয়েরারে ছেলেরারে বুঝাইন, বুঝাইয়া ডাইল আলু ভাজা কইন, খাসকলা ফেফে কইন, কসু কইন, লতা কইন, যত আপনার বাড়িতে
0: মেয়েরা বাচ্চারা বড় হচ্ছে, ছেলেরাও দেখি যেমন খুব সচেতন, একটা বয়সে সচেতন হওয়াটাই স্বাভাবিক,
1: অবশ্যই
0: একটু আয়নার সামনে গেল দেখলো, কিন্তু ওদেরও তো ওই শাকটাই দরকার,
1: ওইটাই
0: ভেজিটেবল দরকার, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার। চিনি লবণের জল খাবো, মারাও খাবো, মেয়েদেরকেও খাওয়াবো, বাবাদেরকেও খাওয়াবো, যারা মানে ইয়েতে খেতে এত রোদে কাজ করছে, আমি অবশ্যই তাদেরকে চিনি লবণের জল খাওয়াবো।
1: লগে যদি
0: যদি ওআরএস থাকে ভালো কথা, ওআরএস যদি না থাকে চিনি লবণ গুলো লেবু দিয়ে খেলে খেতেই পারে, যদি না তার অ্যাসিডের সমস্যা থাকে, সে লেবুর জল তো খুবই ভালো, সকালে যদি আমরা উম গরম জলে লেবু দিয়ে খাই, আমাদের যেটা যে টয়লেটের প্রবলেম যেটা, ওইটাও যায়, আমাদের লেট্রিন পরিষ্কার হয়। হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস খাওয়াতে আমি রাখতে বলবো, দই।
1: হ্যাঁ,
0: দইটা ভীষণ ইম্পর্টেন্ট,
1: টক দই,
0: টক দইটা, মিষ্টি তো চিনি বাদ, টক দইটা, নর্মাল টকটা, মানে খুব টক হয় না, এটা জাস্ট চিনিটা থাকে না আর কি, টক হয় না। তো এটা কি হয়, আমরা যেরকম পেট খারাপ হলে ডিসেন্ট্রি হলে প্রোবায়োটিক কিনে কিনে খাই না, ওইটার কাজ কিন্তু এই দইটা করে।
1: আচ্ছা,
0: ভীষণ ইম্পর্টেন্ট, এবং মানে এইগুলির রেজাল্ট আমরা পেয়েই বলছি।
1: আচ্ছা,
0: এটা এটা খুব ভালো জিনিস, ওইটা যদি কেউ কেউ রাখতে, আমি বলবোই সবাইকে রাখতে, এবং দইটা যে কোনো অসুখেও কোনো রকম ক্ষতি কিন্তু করে না, ভালোই
1: তো। আপনি কইন না থুরা ফেটের প্রবলেম হইছে, খাইতে কিবা ভাল লাগে না, থুরা আপনি ডাইলিয়ার জল দিয়া খাইয়া
0: খাওয়া যায়,
1: এরপরে আপনি
0: লেবু দিয়ে খাওয়া যায়, একটু তিতা খাওয়া যায়, তিতা খেলে মুখের রুচি আসে।
1: হ্যাঁ,
0: তিতাটাও খুব দরকার শরীরের, আমরা রোজ তিতা খেলাম তা না, কিন্তু মাঝে মাঝে আমাদের তিতা খাওয়াটা খুব দরকার, অনেকেরই কৃমির প্রবলেম থাকে, তাদের কিন্তু তিতা খাওয়াটা একটু দরকার আছে।
1: তিতা, নিম পাতা, করলা,
0: করলা, সজনের ডাঁটা, ওগুলো তো একটু তিতা তিতা থাকে, ওইটা কাজ করে।
1: এই পুষ্টিকর খাদ্য আমরা যা পাওয়া যায়, আমরার বাজারে কইন, আমরার খেতে কইন, ফল কইন, পুষ্টি

0: কর খাওয়নগুলি
1: খাওয়া
0: খাওয়াটা খুবই দরকার।
1: আচ্ছা, আমি আজকে কথা বলছি একটা বিশেষ উদ্দেশ্যেই বলছি, শুধু শুধু অকারণে তো পুষ্টি নিয়ে কথা বলছি না, এটারও একটা কারণ আছে। গভর্নমেন্ট আমাদেরকে বলেছে সবাইকে জানিয়ে দিতে, শুধু খেলে হবে না, পুষ্টিসম্মত খাবার খাওয়া প্রয়োজন। প্রতি বছর 1 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ভারত জুড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। স্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং সার্বিক উন্নয়নে পুষ্টির ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1982 সালে খাদ্য ও পুষ্টি বোর্ড এই উদ্যোগটি চালু করেন। এই সপ্তাহটি মানুষকে শুধু পর্যাপ্ত পরিমাণে খাওয়ার বাইরেও ভাবতে উৎসাহিত করে এবং তাদের দৈনন্দিন খাবারে পুষ্টির সঠিক ভারসাম্য আছে কিনা তা বিবেচনা করতে বলে। এটি পরিবারগুলোকে এও মনে করিয়ে দেয় যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য দামি উপাদান বা জটিল খাবার পরিকল্পনার প্রয়োজন নেই। ছোট ছোট পরিবর্তন, যেমন বেশি করে শাকসবজি খাওয়া, প্রতিটি খাবারের প্রোটিনের উৎস রাখা এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করা, সময়ের সাথে সাথে একটি অর্থপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। জাতীয় পুষ্টি সপ্তাহ 2026-এর এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়।
0: আচ্ছা, খুব সুন্দর আলোচনা করলা দিদিমণি, আপনারে অনেক ধন্যবাদ। আজ আসরতনে উঠিয়ার গান শুনতে শুনতে,
1: থ্যাংক ইউ।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত,
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষানো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষানো কো আত্ম

0: আকাশবাণী আগরতলা, তাবুক চেংজাগ তিনি হর্নি ককবরক পান্ডা।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: হাইনহাই হাতি কিটিংগৈ ফাই সকায়ো খাবা সাকামকরণী পান্ডানী বিশংতী খাই টংনাই লুকুরক নরক বাই কক সালাইনাই হইনাই সঙ্গতিনি হাইনহাই সাকামকরণী পান্ডানী বিশংতী চিনি স্টুডিও ব সঙ্গ ডক্টর ন তুফাই ফাইকা তিনি চিনি স্টুডিও তঙ্গ বরম গনাং যে ডক্টর শালকা দেব বর্মা ডক্টর ন পুজাও ন চিনি পান্ডব লামসগো সাইমানো সেপ্টেম্বর তালনি পুইলা হাতি চা বালি এবা নিউট্রিশন নরক সাবইনাই সাকলাইজাক আবংখা বসং চা বালি হাতি আবু নরক সাবইনা তিনি সঙ্গিনি সাকাম করাইনি পান্ডব তিনি কক সালাইনাই খাই টংলাই লুকুরক নরক নরকনি সুমুং চিনি কক দুগনি বিসংতৈ নরক সঙ্গী মানো চিনি ককদুক অংখা নই থাম নই দক নই বা বা অন নম্বর এবার 2326255 ও ককদুক নাম্বার বাই নরক সঙ্গ বাই করঙ্গি মানু তে চিনি স্টুডিও ফাই সক পাইজাক ডক্টর বাইব দাদাক সিদা কক সালাই মানু সংসাই মনো সঙ্গ কাহাম করঙ্খাই যাই যাই খে নাইথ খাই নক নুখুং খাওয়াই এবার নুখুং রক নাহামকে নাইকলই থানহামকে সঙ্গে সাক নো পুইলা কাহাম খাইনাই চামুং রকরিনাই নাইকানি খাইনা নাগো হাইক পুইলাও নাম ডক্টর নেথানি সাইমান মুচুংমা খাই নিউট্রিশন এবার চা বালি তামনো হন আবো তামো
3: নিউট্রিশন গাকাই সঙ্গ সাইমান চিনি যে চামুং সঙ্গ তো ডেলি চালাই তো হাইফানো সঙ্গ নিউট্রিশন কাশা গুড নিউট্রিশন তামনো হনকাকাই যে ব্যালেন্স ডায়েট হাগতা ইংলিশ বাই যে চিনি চামুগ নামা জরাতে যে খাইদগুন মানে তোমানি আমনো হনজাও
0: তাম হমালে সালব্রুম তো চালায়ু হ্যাঁ দেবা মাই চাও ফুঙাইকান দাতি দখরা ফুঙ্গ অঙ্ক নাস্তাকাং মাই চাই থ তামা মাই চা মানে বিশং তৈ সিমি দাম মাইও সিমি দামা না তা আবন বাকে কোন চামুং রব চানানে না
3: বেসিকলি যাক তিব্রা সারহে তো বেশিবা মাইন গবং চালায়ো হাইফানো যাই সিমি চামাবেন তাই হেঙ্গাকে যদি ব্যালেন্স চিনি সরিও যে নামমানি মানি মানা হেঙ্কে যাই বাদে চিনি অন্য মানিনব জানা নাম ব্যালেন্স ডায়েট তামনো হেঙ্গাকে চিনি সরিও তাম তাম নাহে ওজন মতে কার্বোহাইড্রেট নাঙ্গ প্রোটিন নাঙ্গ ফ্যাটস নাঙ্গ ভিটামিন মিনারেল ক্যালসিয়াম তৈ তৈ আমার যতন ব্যালেন্স ওজন মতে খেলাম যাই সিমি জাকে তামুং মাইনি হইতে কার্বোহাইড্রেট তো মানো ঠিক নাইফানো কার্বোহাইড্রেট মান ফানো চিনি সরিও ওজন মতে প্রোটিন খাদ্য যাই হাঙ্গা প্রোটিন কম ফান মানে তো মানো বা ভিটামিন রফান কমই তো মানো ক্যালসিয়াম রফান কমই তো মানো আমো হাইকে ব্যালেন্স হাঙ্গে সরিও আমো এফেক্ট খাই
0: আও তাম হলে চা মানে বিশিংতৈ সঙ্গাব না না নাম হ্যাঁ দেবা বিথি বরাই চাওয়া তামখাই মি খিং থেকে চাওয়া আঙ্ক তাবুক আনি সাগ তাবুক নাঙি দা আং তাবুক সাইমালিয়া যে আং কে ওয়ান সুকা আং সালবুরম মাই চাই তোমানে যে মুই চাই তোমানে আবো বাইন ই আনি সাগ নাং মানে যত মানে তোমায় কে আং ভিটামিন মিনারেলস নে

এতক্ষণ শুনলেন ঘর গৃহস্থির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: দাবা আঙাবো সাইমেয়া হ্যাঁ দেবা হিংকা তাবুক আং ভিটামিন ফানানি সাগর নাংনানি হিংকা আং তামো চামং রক নাং
1: ভিটামিন রক হিংকে সঙ্গ মোস্টলি বরমান হিংকাকাই চিনি শাক সবজি তে ফল লব মানো যে কোনো ভিটামিন ভিটামিন তো কবং মতো ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স বিও কবং মতো ভিটামিন সি আমো হয় যে কোনো শাক সবজি বা ফল নজন ভিটামিন মিনারেল তে ফাইবার রমান থাকু
0: ফাইবার শাক সবজি চানা নাই না কমন ফল
1: ফাইবার কাইসং বেশিরভাগ শাক সবজি বন তো
0: তাই সামান চেরাই র তাবো তরি ফাইপুরো বি শাক তরসাই ফাই পুলা তো হ্যাঁ দেবা বুমানে অগতংফুরুনি সিমিন দাসং আবো বুমানো চারি তু ফাইনা নাংনাই এবার আজাইমানি উলো চানান নাংনাই আবো
1: যেন সরাইনো হাকে যেন মেইনলি বুমান অগতংফুরুনি সিমিন চারি তুনা নাও কাহামকে মোস্টলি বুমা বসা অগতংফুরু তামন চানা বেশি নাংকো হাকাই আইরন তে ক্যালসিয়াম নো কাহামকে চানা নাঙ্গো আইরন টাঙি নাহে বুমানি শরীর থই কাহাম খানান বাকি কে ক্যালসিয়াম কে জরাইনি যে ফরমেশন জরাই যখন বহগ ফর্ম হই তো আর ক্যালসিয়াম বিনি বেকরেং ক মজবুত খাই যে জরাই খাই তো মানে আম মেইন সবসে নাঙ্কো
0: তাম হামালে বেকরেং রাই হাঙ্কা জরাই হিমি মাইয়া রক অঙ্গি থাও হে দবা হাঙ্কা তাবু জরাই তোর সাথানি জং সাইমানো জরাই রক তো তোরই ফাই হাঙ্কা আপরু চামুং রগ্রনা নাও বাক্সা বুমা রক সাইমিয়া হানো ফাতানি চামুং রক চারো চিপস রক চারো আকোনো হাঙ্কাই ব সান কাহাঙ্কা নচারো ফাতানি ফাস্টফুড রক চারো হাঙ্কাই আ চামুং রক কে চেরাই রং নি বাঙি কাহাম দা বিনি ব্রেন রক খাতানি হ্যাঁ কে ব লক থানি বত তরসাই ফামেনি জরা হ্যাঁ দেবা হিংকে আ জর আ চামুং রকে বুসু কাহাম বরং নি বাঙাব
1: আমো হাই চামুং তো চেরাই রং নি বাকে সিমিয়া সঙ্গ অকরা রং নি বাকে ব আমো কাহাম হানি মাইয়া তাঙে হিংকে যে কোনো দোকানে মানে হিংকে আমো নামজাম মানে প্রসেস ফুড হানজাগু প্রসেস ফুড হিংকে তাম হিংকাকাই যখন ফুড ন চামুং প্রসেস খাইজাগ মেশিন বিনে খাদ্য গুণ কমি থাঙু গরি মানে খাদ্য গুম গরিং আমো অল হার্মফুল লঙি থাঙু আমন বাকে আমনও রেকমেন্ড খাইজা গিয়া চারিনান বাকে যদি ওয়াশে বসে চামার রক্ত আসে খটিং গিয়া তখন রেগুলারভাবে আমার চাই তো হাঁকে আমার শরীরও এফেক্ট খাইও
0: আং ও জায়গাও সানামো চুংফির নাই তংনাই লুকু রক নিথানি বরং থানি নরক নি সঙ্গনামো চুংমারক চাবালি নতৈনাই এবার নিউট্রিশন নতৈনাই নরক সঙ্গনামো চুংমারক চিনি স্টুডিও তিনি দঙ ডক্টর সরকারদেব বর্মা নরক দাদক সিদা খেলাইনে চিনি ককদুক বাই নরকনি সঙ্গনামো চুংমারক সুহরিমানো চিনি ককদুক নম্বর অংখা নই থাম নই ডক নই বা বা এবার টু থ্রি টু সিক্স টু ফাইভ ফাইভ অকক দুক নাম্বার নরক মাজল মানো হ্যাঁ অ জায়গাও সঙ্গাবুক সালাই তো তিনি সঙ্গে শাক চেরাইফ্রুনে সিমিনও সং বুমানি বহগ তংফ্রুনে সিমিনও সঙ্গ আবনো রই ফাইনা নাও হ্যাঁ দেবা হিংকা সা চেরাইব কাইসা কাহাম আজাই ফাইনানি হিংকে তরথানি বিনি ব্রেন খাতানি হিংকে বন কাহাম খালাইনাই কাইসা শাক কাহাম চেরাই হিংকাসে ব কাহাম খালাইনাই উলো পরিওই থাংমানানি এবার চিনি তংখরগ কাহাম খালাই বিনি শাক কাহাম তৈ তংখাঙ্কাসে ব কাহামকে তরসাই লকসাই থাঙ্কাসে ব কাইসা সামু বখাই মানানি গ্রাক
1: হিংকে আঙ্গর কি সানমো জঙ্গ চেরাইও ব জং সাজাগো যে পুইলানি চেরাই আজাই পুইলানি ছয় মাস জরা তৈ হিংকাকে যেন শুধু নিউট্রিশন হিসাবে যেন বুমানি দুধ ন সিমি খানি না নাও বাক্সা রক্ত তুই রক ফান খানি অঙ্গে বাক্সা কালচার রক তঙ্গ চেরাই আচা খেতাম দুধ হানি মধু রক চারি রকনি খানাও গ্রাম গ্রাম পরিবেশ
0: চেরাই রক আচাই খেয়ে খুব তৈনানি হিনাই মধু রক
1: হিংকে তাবু সায়েন্স নি মতে হেঙ্গাকাই সাজাগো যে চেরাই আচাই খাকে পুইলানি যে বুমানি যে আর দুধ কর্ম ফাইব্রু আমার তো আমি চারি না নাম অনেক বেনিফিশিয়াল চারাইনি বাকে আমার ইয়া গুলো ছয় মাস জরাতে দুধ বাদে তে কোনো সে চারি না কগিয়া তুই ফানো খালি না কগিয়া তামকে বুমানি দুধ নো যে নাংমান যত খাদ্য গুণ যে তুই নাংমান পয়েন্ট যতন মানু গে আমন বাকে যেন আমন কখনো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হিনজাগো ইংলিশ বাহিনকে মানে ব্রেস্ট ফিডিং দুধ বুমান দুধ বাদে তে কোনো চারি আমার হাই
0: আবো চেরাইনি উলো থাঙি থাংতানি ব বেমার কাসু থানি আবো বন টেবকরা খালাইনি সামুং রু হ্যাঁ দেবা
1: ইনফেকশন কাতির তাং হিংকে চেরাই আচার বরংনি উ যে ইমিউন সিস্টেম হন যে সঙ্গে প্রতিরোধ খাই রূপনি হইতে আমার বরংনি ডেভেলপ অংশুয়াকু বরক আজাই ফেমে পরে বরংনি শরীর আমার ডেভেলপ অংনা নাগ্রাও ফাতানি মানে চার কেতাম কয়েকটা

0: infection no ungi shimanu ungnan chances tong amo hai amon bagai bumani dur bade kuno zarinan bagai recommend khai jaiya hanke 6 mas ni yagulo hanke kisa kisa ke zarina chengi manu amo hai
1: ang te sha shaklai ni muchung phiro chini khnai tonglai lukurok no borok norok norok ni shungmungro chuno koktuk ni bising tei norok shunghodi tam hamale norok সংহর কাহঙ্কে যে সঙ্গে সাই মানায় সঙ্গে সবাই শুক্রু বই নাই সাই মানায় চিনি ডক্টর নিথানি তেব কাহাম খালাই নাই আপনি বাকে তাবো চিনি অ টংখর গব বসং চা বালি হাতি বার হই সাকলাইকা আবো তাম হমালে যতন কাহাম গরং খালাই চাও ইয়াকনে সাকন কাহাম খেই টংনানি বাকে যাই যাইকে অ জায়গাও সঙ্গাবো খরকচা চেরাই ন সাইমাংখা ডক্টর নিথানি বিনবুমানি পুইলেন আবুক তুই আবো যে বুসুকে কাহাম আবো ন যত নিশাই চেরাইনি বাঙে উল তরই থাংমানে ইয়াগুলো বব আ ব মাচা খাঙ্কাই আ আবুক তুই মাচা খাঙ্কাই ব কাহাম খালাইনাই বিনি বেমারক কাশুই মানু হনে হ্যাঁ দেবা হা শালবরং নিশিনি চামুগ তাবুক সং মিখিতং রক বলাই রক আকনক নারকা সঙ্গ তাবুক প্রোটিন ফানংথং ফ্যাট ফানংথং আবো বুসুক বুসুক খেয়ে চানা নাং হ্যাঁ গবং মা চা খাকে বোতো সঙ্গলা খাই দেবা আং চানা নাও হই নাই গবং আবো বুসুক রক চানা না
0: জং সবসে গবং কে তো জং
1: তাও আং ফুঙ্গ চাকা মাই ফানো চাকা গ মাই চামান লগে আনি মাইরাঙ্গ আং তামো তামো রক চামুং রিমা খাঙ্কে কাহাম
0: জং থাজিং অন সাইপে খে আবো যেন কার্বোহাইড্রেট লগে যেন প্রোটিন দংলা নামাই প্রোটিন হে তো যেন বড় চামক মানগে যেন ডক্টরনি গুফু রগ মানো হে মাংস বুফামিয়া মাংস বহান রগ মানো হে আমহাই হে তে যেন চিনি যত বসলই যেমন নি ডাল মটর চানা আমহাই জায়গা মানো গে যেন আমি কমসে কম এক কেজি পার বডি ওয়েট মানে নি যে বডি ওয়েট যে দঙ আমি নি এক কেজি হিসাব খাই আমো হাইতা আমো হাইকে হিসাব খাই নাঙতা প্রোটিন গাকে কারণ আমো চুন অনেক এনার্জি রুও
1: তে চুন এনার্জি রক মা খাকে সিনি তাং গা সং শালব্রুন সামু খলাই না নাও হে দেবা খরক যা চেরাই বব পরিনা থাং তানি বব ফান নাঙ্গো আবো কাছে সামু ব তে খরকসা বরক নগতংনাই কিসা উমর কাশকজাক বরক ব সামং খালাইনা পানথাঙ্কা হিম থানে আকন্থ যত জাগানো ফান্ন খরকসা বরক কিসা উমর কাকা হাঙ্কাই সংগ্রম দি ব্রৈচি এবা বাজি এবা দকচি মানে ইয়াগুলো হ্যাঁ দেবা বরকনি বাকেই বসুক নাং মানে অ যে সিনি চা বালি এবা নিউট্রিশন খরকচা বরই ফানরম দি বখরক চাতাবো উমর ব্রিজি বা 40 ইয়ার্স অংকা আ জরাও বিনি বসাগো আইগিনে সঙ্গন দা চামং নাং না তেসা কবাং চানা নাং নাই বিনি ছাকন নাছি
0: সং চামং গে তো আম হাইন চং চাউইন তং নাই আজ সেম অংক জি নাং মা জরা তো নিন প্রোটিন অংক রক শাক সবজি আমার ব্যালেন্স দায় ন হাইপা নয় বয়স সংখ্যে সঙ্গ কয়েকটা জিনিস বসং কিসা তামনে মাইনাস মা খাইনে কারণ বয়স সংখ্যা হঙ্গে চিনি বসাক তামুং চামুং ন প্রসেস খাইমেয়া মানে হজম কবল মেইনলি যেন তাম সাজেস্ট খাই হেঙ্কে অঙ্করক কমিনা যেমন ত্রিশ রক লাইকে হেঙ্কে নুগার কাট অফ খাইমাকে চাও ডেইরি জিনিস কাট অফ গেটে কেছে হাঙ্গাকে উ যে গ্লুটেন হন যে উ ময়দা জিনিস হাইমানি রক তাঙে হিঙ্গাকে আমো তাক এক্সাম্পল আং রুমানে তাবো যেন সুগার গনাং মানে যাকে তাম খাই হিঙ্গাকে বনি বহগ থাঙ্গি তাম খাই চিন বহগ হংকে ব্যাকটেরিয়া দো যে কাহাম ব্যাকটেরিয়া দো হামিয়া ব্যাকটেরিয়া দো কাহাম ব্যাকটেরিয়া চিন সরিনি বাকে নাঙ্গো আমো দো টংনা সে নাঙ্গো আমার ব্যাকটেরিয়া হাঙ্গে হামিয়াঙ্গি থাঙিয়া কিন্তু হামিয়া ব্যাকটেরিয়াবো দো নং যখন সুগার জিনিস চাকা হাঙ্গাকাই আ হামিয়া ব্যাকটেরিয়া টেবো বরক চামুং মানে থাঙু গে বরক টেবো থাংতা আর ব্যাকটেরিয়া হামিয়া থাঙি থাঙু তা বহগ গে আমো আর বহগ যদি আমো তংখাঙ্কে আমার তামুং এরপরে হেঁকে ব চিনি সার্কুলেশন চিনি থৈও থাঙু আমহাই গে আমন হইতে তামুন সানাই চিনি সুগার যদি চিনি সাগ বাংনা চেঙ্কা হাঙ্গাকে আমো তরক তরকে অংকবো অংনা চেঙ্গু fungal infection hai fungus hai ama hai rokta skin no rug rog nuk jago ba

0: কক্তুনি ছাপা আবনে ইয়াগুলো খানা রোজাংনাই জামিনী দেববর্মানী খরাঙ্গ রোজাবম আশোক জরা খানানী পান্দানী আয়বতাং খানা রোজাক্ষা তাবো খানা রোজাগৈ দঙ্গ ধনলক্ষ্মী দেববর্মানী খরাঙ্গ জাদুনী রোজাবম
1: মানিলে

bỏ yong lang li yo.

আশোক জোড়া ধনলক্ষ্মী দেববর্মানী খরঙ্গ যাদুনের চাপুংখানার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি হরনি কক বরক পান্দা অরণ পাইখা যতন হর কাহাম।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাড়ি, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন। তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক জঙ্গি, উদ্ধার একটি একে রাইফেল ও গোলাবারুদ। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282, নিখোঁজ 5000-এরও বেশি। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রথম জিও সিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি যোগাচ্ছে। এই সাফল্যকে ইসরোর এক অসামান্য সাফল্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী একে সমগ্র দেশবাসীর জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18

0: মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ বা আর্থ অবজারভেশন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের মান আরও উন্নত করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo-imaging satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও শ্রী হরিকোটা থেকে জিএসএলভি F-17 মিশনের সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে ভারতের মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেন। নতুন দিল্লিতে তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশগুলোর মধ্যে বিচার সংক্রান্ত সহযোগিতা জোরদার করা, বিচার বিভাগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সর্বোত্তম আইনি চর্চা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিচার বিভাগগুলোর জন্য ন্যায় বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন সংক্রান্ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে বিচার বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। জম্মু কাশ্মীরের বুদগাঁও জেলায় আজদার গলি এলাকায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। শ্রীনগর ভিত্তিক চিনার কর্পসের এক মুখপাত্র জানিয়েছেন, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF যৌথভাবে এই অভিযান চালায়। মুখপাত্র জানান, জওয়ানরা এলাকায় সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন এবং তল্লাশির সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও জানান, অভিযানে এক জঙ্গি মারা পড়েছে এবং ঘটনাস্থল থেকে একটি AK রাইফেল এবং অন্যান্য গোলাবারুদ উদ্ধার হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। নেপাল পুলিশ জানিয়েছে এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 359টি দেহ মিলেছে। নাওয়ালপরাশি পূর্ব থেকে 218টি এবং নাওয়ালপরাশি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও রাসুয়া থেকে 140টি মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 5,053 জন নিখোঁজ। নেপাল সরকার DNA পরীক্ষা করে মৃতদের শনাক্ত করছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। এদিকে নেপাল সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধার কাজে সহায়তা করতে ভারতের একটি টানেল বিশেষজ্ঞ দল সাব্রুবেসিতে তাদের ঘাঁটি বানিয়েছে। পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজ্য সরকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে DVC থেকে জল ছাড়া নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় জল ধারণের ক্ষমতা ছাড়িয়ে গেলে জল না ছেড়ে উপায় থাকে না। 1,00,000-এর বেশি কিউসেক জল ছাড়া হলে তার প্রভাব পড়বেই, তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এদিকে আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমিয়েছে DVC। গতকালও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে 1,20,000 কিউসেক হারে পর্যন্ত জল ছাড়া হলেও বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হয়। আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে 75,000 কিউসেক করা হয়েছে। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। আবহাওয়া অনুকূল থাকলে এই জল ছাড়ার পরিমাণ আরও কমানো হবে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় রেল লাইনে মাটি ধসে যাওয়ার কারণে পূর্ব রেলের বাতিল ট্রেনগুলির মধ্যে 2টি ট্রেনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুটি ট্রেন হলো হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। এর আগে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফরাক্কা লাইনে ভূমিধসের কারণে উত্তরবঙ্গ এবং দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়ার 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করা হয়েছিল। এদিকে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বাসের টিকিট অপ্রতুল, কোথাও কোথাও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। ফ্লাইটের টিকিটের চাহিদা আকাশছোঁয়া এই আবহে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম আজ কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি রুটে বিশেষ বাস চালাবে। এর সঙ্গে স্বাভাবিক সময়ের 6টি বাসও চলবে। প্রবল বর্ষণের ফলে মধ্যপ্রদেশের বহু এলাকায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, চিত্রকূটে মন্দাকিনী নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে ও এলাকা থেকে প্রায় 100 জনকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিহারে গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশি সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। 16টি জেলায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গঙ্গা সহ বিহারের 8টি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে।

0: আজ জন্মাষ্টমী উপলক্ষে মথুরা বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন মানুষ। বেলুড় মঠে আয়োজন করা হয় বিশেষ উৎসবের। নদিয়ার মায়াপুর শ্রী চৈতন্য মঠে ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয় অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারে ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক প্রমুখ ব্যক্তিত্বরা। পরে মুখ্যমন্ত্রী তার ভাষণে জানান, 25 কোটি টাকা ব্যয়ে 3টি অংশে এই ফিল্ম সেন্টার গড়ে উঠবে।
1: আপাতত 25 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। এখানে উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে, 3টি অংশ থাকবে, 750 আসনে 2টো সিনেমা হল, দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 1000 আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার।
0: ভারতের সাত্ত্বিক সাইরা জাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক চিরাগ জুটি 21-13, 16-21 এবং 21-18 ডেনমার্কের কিম অ্যাস্টপ ও আন্ডার্স রাসমুসেন জুটিকে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বহনকারী GSLV F-17 সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282, নিখোঁজ 5000-এরও বেশি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিও কিশোর দেববর মাতিনী ককটুমানী বুবাক রকংখা মন্ত্রী বক্রন্দ্র মোদী ভারতনি নখায়ং আমজকনাই মথা ইস্রুবাই ভারতনি পৈলা উপগ্রহ জি এস এল বি এফ সেভেন্টিন এবার ইউ এস জিরো ফাইভ কাহামকে নখাওয়া কখর জাকমানী বাকে ইস্রো নখা কাহাম ইয়াফরকা তিনি সিমি দিলে কতাল সালথামনি ব্রিকশিপ জাস্টিস ফ্রাম কুসুক বেরামনি পান্ডা সেখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাস্তিনি ত্রিপুরা সরকনি হামক্রাইনতি তিনি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহবাই কগলাম ইংখা তিনি জন্মাষ্টমী তের হাক্তর গনাঙ্গই পালাইজাগে দঙ্গ তাবু ককটুমা শুক্রবৈ মন্ত্রী বক্রন্দ্র মোদী ভারতনি নখায়ং আমজকনাই মথা ইস্রোবাই ভারতনি পুলিয়া জিউস সিনক্রোনাস সাকাও টংতুতুই আমজকনাই উপগ্রহ জি এস এল বি এফ সেভেন্টিন এবার ইউ এস জিরো ফাইভ কাহামকে নখাও ককর জাকমানি বাকে ইস্রো ন খা কাহাম ইয়া ফরকা সোশ্যাল মিডিয়াও ককুং কাইসো অক খা কাহাম ইংখারে ন ব ভারতনি নখায়ংনি বাবায় সামুং কাহাম কতালতাই বাংরেরক বাইথাং সুকজাকনি সামপ্লি হই সাকা খুরসাইমানো তিনি আইসুকনি দাম নেই তামই সতী বাসি বা ও শ্রী হরিকুট্টানি সতীশ দাউন নখায়ং কেন্দ্রনি জি এস এল বি এফ সেভেন্টিন রকেট বাই

উপগ্রহ নখায়ং গ রহর জাগানো দিনে নিশিমি দিল্লি কতাল সালতানী ব্রিক্স চিফ জাস্টিস ফ্রাম কুসুক বেরামনি পান্ডা চেংখা আর ব্রিক্স নি আদংতাই সুবা রায় হাক্তরক নি দরবার ফাং বক্রক ভারত নি সুপ্রিম কোর্ট নি দরবার ফাং বক্রক তাই বিচার বেডেক নি কুসুক বেরামনি আদংরক মানজাখা ভারত নি সুপ্রিম কোর্ট পান্ডত্ন যোগালি জাগৈ দঙ্গ চেংমানী সাল সুপ্রিম কোর্ট নি দরবার ফাং বক্রক সূর্যকান্ত রাশিয়া চীন মিশর ইন্ডোনেশিয়া সংযুক্ত আরব আমিরশাহি বেলারুস কাগাজকিস্তান মিশর ইন্ডোনেশিয়া ইরান দক্ষিণ আফ্রিকা তাই উজবেকিস্তান নি বিচার বেরেক নি আদং রক বাই ককলাম সালাকিয়া অ পান্ডা রক বিচার বেরেক নি বাবিক নি বাবাই রক নন তুই ককলাম গানে মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে নি তীব্র আসারক নি হামগ্রাইন তুই তিনি দিলে কতাল কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই কাহাম হংখারে গনাং কগলাম হংখা পান্ডব মানজাখা তীব্রা মথা বদলনি সংসানায় প্রদুর কিশোর দেববর্মা বিজেপি নি উত্তর সালকা বাবাইনি মানজনাই ডক্টর সম্বিত পাত্র হদা হামগ্রাইতাই হদা রংমন্ত্রী টিঙ্কুরাই তিনি কৈলাসহরনি আরি আমসাইনি লাটিয়াপুরা আমসাইও তৈমানার বাইমানি তাই তৈতর্ন জংজাল ক্লাইজাক বান বেড়াইনাই খা বিগি টঙ্কা হাস্তে ওয়াকফ বোর্ডনি চেয়ারম্যান মবসর আলী তাবুক তুই সম্পদ নাইখুংনি নাইকানি বাই ব্রীরা দকসি মিটারস বান থেমানি সামুই দঙ ফেকমুং গরে ভারত অভিযানী ফিল্ড অক বিশি পুমানো রগে অতাল ফেকজাকায় মানৈন কেবেঙ্গে বসংলুকু সুমাই টাকমানি সামু যোগালি জাগান বাইথাংটাই অনলাইন তৈ খরকি রেজাকি গবং লুকু রকন অ সামু বুতাঙ্গ খপনানি নাইমারি রমজাখা কেন্দ্রনি হদা নাই বিচার তাই খমতায়ন কক সংলাইনকনি কথাজাক সচিব ডক্টর সন্দীপ রেওয়াজি রাথুর মিয়া দিল্লি কতাল অ সামু বুতাঙ্গ সারুইটি সানাবাগে কাইনি কুসুক বেরামনি পান্ডা খলাইকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবাই আকাশবাণী কক্তমানে আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অনএয়ার অ্যাপস ফলো খাইডি হদা লাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম ফেস এআইআর নিউজ অ্যালার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল চ্যানেল নিউজ এ নিউজ অন এআই আর আপন কারিবে আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানে তিনি জন্মাষ্টমী হাস্তেও জন্মাষ্টমী তের পালাইনা নরগে জুদা জুদা মান্ডব তাই নক নক যোগালি মুং চেংজাখা আগরতলা জগন্নাথ জিউ মান্ডব ইকশন মান্ডব তাই শ্রীকৃষ্ণ মান্ডব আলাইদা মতাই বারকনানি যোগালি জাগে দঙ ইয়াং রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপক্ষ ইয়াকসু সিপি রাধাকৃষ্ণ তাই মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী জন্মাষ্টমী রগৈ খাকা হম ইয়াফারকা সোশ্যাল মিডিয়ানি ইয়াকটি রাষ্ট্রপক্ষ রাষ্ট্রবক্রক মূসাং জগ মুর্মু সাকা ভগবান শ্রীকৃষ্ণনি লংমাতাই বিনিকক কাহাম রক ভারতনি হুকুমতাই অনসুমুং ফান বক্সিন রাষ্ট্রপক্ষ ইয়াকসু সিপি রাধাকৃষ্ণ সাকা ভগবান শ্রীকৃষ্ণনি লংমাতাই কক কচারমুং মনীষ দফান সই কাহাম সামু টানথানী খাতুং রিও মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সাকা ভগবান শ্রীকৃষ্ণনি কথার বাণী ও বাইথাংনি কক ওয়ানসু গুই ওয়ানসু গিয়াওই সামু টাননানী খাতুং রিও খনা সরকারনি সুতি সালব এডিসি বিলেজ সংবাদী চংবুলাই জমা রুই মানানো চংবুলাই জমা রানী পাইথাক সাল অ সালনি চার সালমারি ও হাস্তে সংবাদ কমিশনের বখাক্তে অকক্তমা রাজাখা টিটিএডিসি নি ভিলেজ কমিটি নি সংমারি ও দক্ষিণ জেলানী কাইডক ব্লক তিনি খরক সারা সুকু চিঠাম সিপিএম নি বাতাইনি চংবুলাই ইয়াফারকা আ জরা আর মানজাখা সিপিআইএম নি কেন্দ্রীয় কমিটি আদম কৃষ্ণা রক্ষিত সিপিআইএম নি অজা শঙ্কর প্রসাদ দত্ত তাপস দত্ত অরুণ তীরপ্রা আগিনী এমএলএ প্রভাত চৌধুরী আকসং উনুকুটি হাংকনি গুরনগর ব্লক উনুকুটি দেউরা সরা তাই হীরা সরা ভিলেজ কমিটি জুদা জুদা আসুক থাই তিনি তীব্রা মথানী বাতাইনে রক চংবুলা ইয়াফারকা অব্লক ভিলেজ কমিটি ও যতই বুতার তঙ্গ খরক দক সাই বারা থামসি বা রিটার্নিং অফিসার এবার গুরনগর ব্লকনি বিডিও হুঙ্কার দেব সাকা কাহামতাই তং কচাংনি বিশৃংটি চংমারিনি সামুং পাইরিনানি বাকি প্রশাসন যত বাবাইতেই তিয়ারঙ্গই তঙ্গ গুমতি জেলানি তেপানিয়া কামি পঞ্চায়েত তিনি থৈরেমা শিবির কাইসা সংসার জাখা
আপনি।

আবনা চেঙ্গেরেখা রংমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আরো কবুনি বিশিং মানজাখা গুমটি জেলা পরিষদের কাজকে অকরা দেবল দেবরায় জেলা পরিষদ আদং হরেকৃষ্ণ গোস্বামী টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন জনা রানী দাস ইয়ং জন্মাষ্টমী না রোগী তিনি উষা বাজারও বারো রত্ন সঙ্গনি সাকথারমা বাই থৈরিমা শিবির কাছে সংসার চাকা আবনো চেঙ্গিরেখা আগরতলাগুলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার শিবির যতই খরক থামসিনি বাইথাং মুসুঙ্গুই থৈ রেলাইখ্যা ফেকজাকনাই মানিকা সুনাই বড়ো এন সি বি মিজোরাম তাইতিরাও মেথাস ফেটামিন টেবলেটনি কতরমা চালান চালান্ন কাসোকা আরও নৈশি নৈ কিলোগ্রাম নৈরা সুকুচি চার গ্রাম মেথাস ফেটামিন টেবলেট ন কাসুজাকা আবনি হাতিনি রাংনি মারি ইংগানো সিসনি রেজাক চারসি ব্রী রাসাই সুক অ কাসুমঙ্গ মায়ানমারনি বরকন খবৈ যতই খরক ব্রৈন রমজাকা হাস্ত বেরামনি সিনিয়র বুড়ি রকনি ক্রিকেট বাটাইমাও তিনি কাইবিরি ম্যাচও কপলাই এংখা উদয়পুর খোয়াই তেলেমুরা তাই মোহনপুর বাইকুরা রংনগ থাও যোগালে যাক ম্যাচ উদয়পুর উইকেট কাইডক বাই সাবরুম তাই বিদ্যাপীঠ থাও খয় উইকেট কাইসুকু বাই কমলপুর ন মেসে ন ইয়াং শহীদ কাজল মুকুমু থাও তেলেমুরা উইকেট কাইসি বাই জিরানিয়ান তাই জামজুরি থাও মোহনপুর নৈরা ব্রিসিনি রান বাই কৈলাশহর ন মেসে ন কৈলাশ রান কাইসনি বাই যতন উইকেট আউট অঙ্গী থাকবায় বসকাং দামনৈ সিব্রী সালসে হাঙ্কর উনুকুটি তাই দলাই হাঙ্কর ফেরাঙ্কি মার্কে ওয়াতে ওয়াইফোন মানু হে হজাক খেলাই রেখা নগর তৈবার নাইকুং বেডেক খনানি টংমারিনি টংগানো সাকাও থামসি থাম ডিগ্রি তাই খামাও নৈশি দশ ডিগ্রি সেলসিয়াসনি গানা গিনু তিনি টংমারি টংমানি সাকাও থামসি থাম দশমিক দশ ডিগ্রি তাই খামাও নৈশিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাবো খাইন হাই পাইথক ককটুমা বুবাক রক তাই ওয়াইসা মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী ভারতনি নকয়ং আমজকনাই মত ইসরো বাই ভারতনি পুলিয় উপগ্রহ ইউএস জিরো ফাইভ কাহামকে নখ কখর জাকমানি বাকি ইসরো ন থাকাম ইয়াফ্রকা তিন সিমি দিল্লি কতালো সালথামনি ব্রিক্সিট জাস্টিস ফোরাম কুসুক বেরমনি পান্ডা চেংখা মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তেনে ত্রিপুরা সরকনি হামকাইনু তৈ তিনি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই কগলাম ওখা তিনি জন্মাষ্টমী তের হাক্তর গনাঙ্গিন পালাইজাগ কগ্রগে কতমা পরিমং তিনি বাগে অরণ্য পাখিয়া উলনি কক্তমা আওয়াইঙ্গনে খনাফুংনি দামসিনি তামৈ সতী ব্রিজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে জনজাতিদের স্বার্থ সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামীকাল সরকারি ছুটির দিনেও ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ করা হবে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

জিওসিনক্রোনাস কক্ষপথ ভিত্তিক ইমেজিং তথা নজরদারি উপগ্রহ EOS-05 এর সফল উৎক্ষেপণ। রাজ্যেও জন্মাষ্টমী উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের জনজাতিদের স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা, বিজেপির উত্তর পূর্বাঞ্চলীয় সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র। আগামীকাল সরকারি ছুটির দিনে ওএডিসির ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে খবর জানানো হয়েছে। ঊনকোটি জেলায় গৌরনগর ব্লকে ঊনকোটি, দেউরাছড়া এবং হীরাছড়া ভিলেজ কমিটির বিভিন্ন আসনে আজ তীব্রামথার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এই ব্লকে ভিলেজ কমিটিতে মোট ভোটার 6535 জন। রিটার্নিং অফিসার তথা গৌরনগর ব্লকের BDO ওঙ্কার দেব জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ভিলেজ কমিটি নির্বাচনে দক্ষিণ জেলার 6টি ব্লকে আজ 193 জন CBIM প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন CBIM কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণারক্ষী, CBIM নেতা শঙ্করপ্রসাদ দত্ত, তাবর দত্ত, অরুণ ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কর্তৃক ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথ ভিত্তিক ইমেজিং তথা নজরদারি উপগ্রহ EOS-05 সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি এ সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ ক্ষেত্রের উৎকর্ষ উদ্ভাবন এবং ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। শ্রী মোদী এই উৎক্ষেপণকে ইসরোর এক অসাধারণ সাফল্য এবং দেশের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, আজ ভোর 2:55 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV-F17 রকেটের মাধ্যমে উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, উৎক্ষেপণের প্রায় 18 মিনিট পর 2367 কেজি ওজনের উপগ্রহটিকে নিখুঁতভাবে পূর্ব নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিশাল এলাকার ঘন ঘন এবং তাৎক্ষণিক ছবি পাওয়া যায়, যা পৃথিবী পর্যবেক্ষণে ভারতের সক্ষমতা বৃদ্ধি করবে। এই উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য কৃষি, প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক হবে। এটি দুর্যোগের সময়ে সময়োপযোগী তথ্য সরবরাহ করতে এবং জরুরি পরিস্থিতিতে পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করতে সক্ষম। এই মিশন দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি উৎক্ষেপণ যানের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতাকেও তুলে ধরে। আগামী 3 বছরের জন্য উদয়পুর প্রেসক্লাবের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়েছে। 19 সদস্যের কার্যকরী কমিটিতে সভাপতি পদে অপুরাম সরকার, সম্পাদক জসিমউদ্দিন ও কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন নূতন দাস। দীর্ঘদিন মেরামতির পর লামডিং বদরপুর রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত 2 নম্বর লাইনে গতকাল রাতে পরীক্ষামূলকভাবে একটি মালগাড়ি চালানো হয়। এই লাইন দিয়ে আগামীকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। বর্তমানে 1 নম্বর লাইনে মেরামতির কাজ চলছে। এদিকে ফারাক্কা লাইনে ধস নামায় উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল চলাচল ব্যাহত হচ্ছে। বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে @ অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন @ আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। সারা রাজ্যে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। আগরতলার জগন্নাথজি মন্দির, ইস্কন মন্দির, শ্রীকৃষ্ণ মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন গাঁথা ও বাণী ভারতীয় সংস্কৃতি ও দর্শনে প্রাণশক্তি সঞ্চার করে। তিনি সকলকে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করতে এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বাণী মানব জাতিকে সত্য, ন্যায়পরায়ণতা, কর্তব্যবোধ ও সদাচারের পথে চলতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণীতে নিহিত রয়েছে নিঃস্বার্থ কর্মের গভীর অনুপ্রেরণা, যা মানব জাতিকে সর্বদা পথ দেখিয়েছে। তিনি কামনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও আরাধনার এই পবিত্র তিথি যেন সকলের জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করে। গোমতী জেলার তেবানিয়া গ্রাম পঞ্চায়েতে আজ এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, জেলা পরিষদের সদস্য হরেকৃষ্ণ গোস্বামী, তেবানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে আজ উষাবাজারে ভারতরত্ন সংঘের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র।

0: মজুমদার শিবিরে 37 জন স্বেচ্ছা রক্তদান করেন। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাস শহরের সীমান্তবর্তী লাটিয়াবুড় এলাকায় নদীর ভাঙন ও বন্যা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী। বর্তমানে জলসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে প্রায় 460 মিটার বাঁধের সংস্কার কাজ চলছে। নেশামুক্ত ভারত অভিযানের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে চলতি মাসে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে ভারতীয় জাতীয় গণশপথ অনুষ্ঠিত হবে। সশরীরে অনলাইনের মাধ্যমে 10 কোটিরও বেশি নাগরিককে এই কর্মসূচিতে সামিল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের যুগ্ম সচিব ডক্টর সন্দীপ রেওয়াজি রাঠোর গতকাল নতুন দিল্লিতে এই কর্মসূচিকে সফল করতে 2টি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো NCB মিজোরাম এবং ত্রিপুরায় মেথামফেটামিন ট্যাবলেটের 2টি বড় চালান বাজেয়াপ্ত করেছে। এতে 22 কিলোগ্রাম 298 গ্রাম মেথামফেটামিন ট্যাবলেট আটক করা হয়েছে, যার মূল্য প্রায় 17 কোটি 84 লক্ষ টাকা। মায়ানমারের নাগরিক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ থেকে নতুন দিল্লিতে 3 দিনের ব্রিক্স চিফ জাস্টিস ফোরাম সম্মেলন শুরু হয়েছে। এতে ব্রিক্সের সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান এবং বিচার বিভাগের উচ্চপদস্থ প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ভারতের সুপ্রিম কোর্ট এর আয়োজন করেছে। উদ্বোধনী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত রাশিয়া, চীন, মিশর, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, কাজাকস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে বিচার বিভাগীয় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি মত বিনিময় ও আলোচনার সুযোগ করে দেবে এবং অংশগ্রহণকারী দেশগুলোর বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি বিচার প্রদান প্রক্রিয়া, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের মতো সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি মঞ্চ হিসেবে কাজ করবে। ডিজিটাল অ্যারেস্টের নেপথ্যে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। 3টি মামলায় দেশের 20টি রাজ্যের 89টি স্থানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। CBI আজ জানিয়েছে অভিযানের সময় প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থের গতিপথ অনুসন্ধান, সিন্ডিকেটের নেপথ্যে থাকা সুবিধাভোগী ও পরিচালকদের শনাক্ত করা এবং প্রমাণ নষ্ট হওয়ার আগেই তা বাজেয়াপ্ত করার লক্ষ্যে একযোগে পদক্ষেপ করা হয়েছে। তল্লাশির সময় ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, অ্যাকাউন্টের রেকর্ড, ডিজিটাল ডিভাইস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, ঊনকোটি ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 35.8 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলাদের ক্রিকেটের আসরে আজ 4 ম্যাচে জয় পেয়েছে উদয়পুর, খোয়াই, তেলিয়ামুড়া এবং মোহনপুর। বাইখোরা স্কুল মাঠে আয়োজিত ম্যাচে উদয়পুর 6 উইকেটে শাবরুমকে ও বিদ্যাপীঠ মাঠে খোয়াই 9 উইকেটে কমলপুরকে পরাজিত করে। এছাড়া শহীদ কাজল স্মৃতি ময়দানে তেলিয়ামুড়া 10 উইকেটে জিরানিয়াকে ও জামজুরি মাঠে মোহনপুর 247 রানে কৈলাসহরকে পরাজিত করেছে। কৈলাসহর মাত্র 7 রানে সবাই আউট হয়ে যায়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার বলছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন রাজ্যের জনজাতিদের স্বার্থ সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামীকাল সরকারি ছুটির দিনেও ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ করা হবে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথ ভিত্তিক ইমেজিং তথা নজরদারি উপগ্রহ UOS-05 সফল উৎক্ষেপণ। রাজ্যেও জন্মাষ্টমী উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শিক্ষক দিবসের প্রাক সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ।
2: নমস্কার প্রিয় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং আমার প্রিয় ত্রিপুরাবাসী। আগামী 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। এই বিশেষ দিনে আমি ভারতের মহান দার্শনিক, শিক্ষাবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে ত্রিপুরার সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষক শুধু

0: ছাত্রের পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না, একজন শিক্ষার্থীর চিন্তা, চরিত্র, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তোলেন। একজন আদর্শ শিক্ষক তার শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, মানবিকতা, দেশপ্রেম, দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাসের বীজও বপন করেন। তাই শিক্ষক সমাজই প্রকৃত অর্থে সমাজ ও দেশ গঠনের অন্যতম প্রধান কারিগর বলে আমি মনে করি। ত্রিপুরা সরকার শিক্ষার সামগ্রিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। রাজ্যে জাতীয় শিক্ষানীতি 2020 চালু এবং বিদ্যালয় স্তরে NCERT-র পাঠ্যক্রম চালু, 125টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের সম্প্রসারণ, প্রাক প্রাথমিক শিক্ষা চালু, শিক্ষক নিয়োগ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ককবরক সহ বিভিন্ন স্থানীয় ভাষার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। তারা যেন মানবিক, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হয়ে ত্রিপুরা এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এই লক্ষ্য পূরণে আমাদের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও অবদানের জন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবে, তাদের কাছ থেকে জ্ঞান ও জীবনের মূল্যবোধ গ্রহণ করবে, নিজেদের স্বপ্নকে সফল করার জন্য মন দিয়ে পড়াশোনা করবে, কঠোর পরিশ্রম করবে এবং সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। আসুন আমরা সকলে একসঙ্গে কাজ করি এবং ত্রিপুরার শিক্ষাক্ষেত্রকে আরও শক্তিশালী, আধুনিক ও সমৃদ্ধ করে তুলি। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি আবারও আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করছি। ধন্যবাদ। জয় হিন্দ।
1: এতক্ষণ শুনলেন শিক্ষক দিবসের প্রাক সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কৃষ্ণ ভজন।

এতক্ষণ শুনলেন ভজন, শিল্পী ছিলেন MS শুভলক্ষ্মী, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

সুস্মিতা গোস্বামীর গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী উস্তাদ রশিদ খান।

শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের 3 দিনব্যাপী সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময়ের জন্য দেশের দায়িত্বভার পালনে শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হরপবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এ যাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। নেপাল তিব্বত সীমান্তে প্রাণঘাতী হরপবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,287, নিখোঁজ 5,000-এর বেশি। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশি সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ায়, বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিউ ফরাক্কা রেলস্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আজ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশেষ স্মারক ডাক টিকিট। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। শুভেচ্ছা প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে 3 দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন

0: সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশগুলোর মধ্যে বিচার সংক্রান্ত সহযোগিতা জোরদার করা, বিচার বিভাগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সর্বোত্তম আইনি চর্চা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিচার বিভাগগুলোর জন্য ন্যায় বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন সংক্রান্ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে বিচার বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে রেকর্ড করেছে। অনন্য এই কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্জিয়া মেলোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, এই মাইল ফলকটি তার নেতৃত্বের প্রতি ইতালির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারত ও ইতালির মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে তাদের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে শুভেচ্ছা বার্তা পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জর্জিয়া মেলোনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় মেলোনি আশা প্রকাশ করেন যে ভারত ও ইতালি দুই মহাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করবে এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং ক্লিন কোলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তি নিয়ে কাজ করছে। এই উদ্যোগগুলি দুই দেশের সম্পর্ককে আরও গভীর অর্থবহ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওয়ার্সতে আজ পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2024 সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।
1: We are working on agreements including cyber security, space, clean coal, classified information, critical minerals, and I'm confident that they will add both texture and substance to our ties. On people-to-people exchanges, I'm glad to announce that the second edition of the Jam Sahib Memorial Youth Exchange Program will be taking place in October.
0: বিদেশমন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হরপাবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এই যাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এখনও 275 জন ভারতীয় নিখোঁজ। ভারত নেপাল সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নেপাল কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ধার হওয়া ভারতীয়দের নামের তালিকা মন্ত্রক নিয়মিত প্রকাশ করে চলেছে। চীন থেকে সীমান্ত পেরিয়ে 1,907 জন ভারতীয় নেপালে পৌঁছেছেন। চীনের তিব্বত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। নেপালে ভারতীয় ত্রাণ সাহায্যের ব্যাপারে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি প্রতিবেশী দেশকে সহায়তার কাজ চালিয়ে যাবে। আগামী দিনে নেপাল সরকারের অনুরোধে সাড়া দিয়ে আরও বেশি ত্রাণ সাহায্য পাঠানোর কথাও বলেন তিনি।
2: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly and we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: নেপাল তিব্বত সীমান্তে প্রাণঘাতী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,287। সবচেয়ে বেশি 359টি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে। নাওয়ালপার্সি পূর্বে 219, পশ্চিমে 212, নুয়াকোটে 184, রসুয়ায় 140, গোর্খায় 70, ধাদিংয়ে 63 এবং তানাহুতে 38টি দেহ উদ্ধার হয়েছে। কাঠমান্ডু হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও 2 আহত আজ প্রাণ হারান। সেদেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত 5,083 জনের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া দেহের পরিচয় জানতে চলছে ডিএনএ পরীক্ষার কাজ। এদিকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে নেপালের ত্রিশুলী 3-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে 10 দিন পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশী সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। পাটনা, ভোজপুর, ভাগলপুর, পশ্চিম চম্পারণ সহ বিহারের উত্তর, মধ্য এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নদী ছাপিয়ে বন্যার জল ঢোকায় নিচু এলাকার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে, বিঘ্নিত স্বাভাবিক জীবনযাত্রা। বিপর্যয় মোকাবিলা দপ্তর দুর্গত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন করা হয়েছে 9টি NDRF এবং 27টি SDRF দল। বিলি করা হচ্ছে শুকনো খাবার। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় বিশেষ ক্যাম্পও খোলা হয়েছে। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি

0: আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির দিকে কড়া নজর রাখছে। মালদহ, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জলনামা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ার সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এই ধসের কারণে গতকাল ও আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার শিবরাম মাঝি আজ আকাশবাণীকে জানান, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রেন বাতিল করা হয়েছে।
1: আমাদের যে নিফরাকার কাছে যে সাবসিডেন্স অফ ট্রেক হয়েছে তার জন্য আমাদের বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী, এবং যেহেতু আমাদের যাত্রী সুরক্ষা সাথে আর্লি রেস্টোরেশন এই দুটো আমাদের মেন প্রায়োরিটি, সেই জন্য আমাদেরকে উত্তরবঙ্গগামী ট্রেনকে বাতিল করা হয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যে আমাদের ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হয়ে যাবে। একবার ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হলে আমরা আমাদের মতো নর্মাল ট্রেন সার্ভিস চালাতে পারবো, যাতে করে প্যাসেঞ্জারদেরকে কোনো ধরনের দুর্ভোগের সম্মুখীন না হয়।
0: মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ কলকাতায় উত্তম কুমার স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। রবীন্দ্র সদনে আজ এক অনুষ্ঠানে এটি প্রকাশ করে পূর্বাঞ্চলীয় পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহেই এই ডাকটিকিট প্রকাশ করা সম্ভব হয়েছে।
2: মূল কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নিতেন এত অল্প সময়ের মধ্যে এই প্রকৃতির রিয়ালাইজ করত।
0: আজ জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তার জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হয়। সাজিয়ে তোলা হয়েছে উত্তরপ্রদেশে বাঁকে বিহারি প্রেম মন্দির, শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ও ইস্কন মন্দির। মথুরায় জন্মাষ্টমী উদযাপনে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশিষ্ট লেখক ও দার্শনিক প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণনকে এক অসাধারণ শিক্ষক হিসেবে বর্ণনা করেছেন। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের 3 দিনব্যাপী সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হরপাবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এযাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রজাতরঙ্গে।
3: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ভারতী চ্যাটার্জী।

0: provide assistance as per the requirements of the government of Nepal. He said, in the coming days, India is planning to send more forensic kits, Bailey bridges and other materials that are requested by the government of Nepal.
1: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly, and we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: On the remarks of Nepal Foreign Minister, Mr. Jaiswal said, India has consistently maintained that climate change is a common challenge and action in this regard must be based on the principle of common differentiated responsibilities and respective capabilities.
1: India has consistently maintained that climate change is a common challenge and action in this regard must be based on the principle of common but differentiated responsibilities and respective capabilities. Developed countries who historically are responsible for the emissions and have contributed overwhelmingly to this present crisis must take lead in reducing emissions and supporting developing countries by way of finance and technology transfer to meet this challenge.
0: Meanwhile, the death toll from the devastating Nepal-Tibet flash floods has reached 1,287. National Disaster Risk Reduction and Management Authority said that the search and rescue operations remain active, with around 5,083 people reported missing. On the comments of the Mayor of Birmingham, Zakir Chaudhry, regarding Kashmir, Mr. Jaiswal said that the whole of Jammu and Kashmir and Ladakh are integral and inalienable parts of India. In badminton, Indian men's doubles pair of Sattvic Sairaj Ranki Reddy and Chirag Shetty entered their fourth straight China Masters semi-final after beating Denmark's Kim Astrup and Anders Kvarup Rasmussen 21-13, 16-21, 21-18 in Shenzhen this evening. And now before we close, here are the highlights of the bulletin. Three-day BRICS Chief Justices Forum begins in New Delhi to deliberate upon contemporary issues concerning justice delivery and dispute resolution. Italian Prime Minister Giorgia Meloni thanks Prime Minister Narendra Modi for wishes, says India-Italy ties are stronger than ever. External Affairs Minister S. Jaishankar says India and Poland working on agreements in cyber security, clean coal and space. 166 Indian nationals rescued in flash floods hit Nepal so far. 275 Indian nationals remain missing, and in badminton, Indian duo of Sattvic Sairaj Ranki Reddy and Chirag Shetty enters men's doubles semi-final of China Masters. And that concludes tonight's World News Bulletin. Good night.
2: শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল শনিবার 5ই সেপ্টেম্বর আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:02 শুনবেন অমৃতবাণী। 6:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 7:00 সুপ্রভাত। 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 ও 7:40 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 শুনবেন মর্নিং নিউজ। 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 12:05 শুনবেন লোকগীতি। 12:30 শুনবেন মনের মতো গান। 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। একটা বাজে চল্লিশ মিনিটে শুনবেন শ্যামা সঙ্গীত।

দুপুর দুইটায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:30 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। দুপুর 3টায় হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান। 6:30 কিষাণবাণী। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রামধনু। 8:30 শুনবেন লোকগীতি। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 শুনবেন অতুলপ্রসাদের গান। 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 33 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।